আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুরু হচ্ছে 103.7 মেগা হার্টজ এফএম প্রচার তরঙ্গে। আজ বুধবার, পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 19 আগস্ট 2026 ইংরেজি। শুরু হল আমাদের আজকের অধিবেশন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 50 সেকেন্ড।

0: শ্রোতাবন্ধুরা, শুরু হতে যাচ্ছে অমৃতবাণী অনুষ্ঠান। এতে আজ আপনারা শুনবেন ভগিনী নিবেদিতার বাড়ি থেকে পাঠ।
1: ধীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি। আমরা সকলেই বের হওয়ার পথ নেই।

0: কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন্ত করা যায়? কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর। সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে শোভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন?
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে ভগিনী নিবেদিতার বাণী থেকে পাঠ।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী দেবাশিস দত্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী ছিলেন দেবাশিস দত্ত। আকাশবাণী মিলনিয়া কিছুক্ষণের মধ্যেই আপনাদের আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে কক্সবাজার তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুংনি খরাং রিলে করে শোনানো হচ্ছে।

ফুংকাহাম আকাশবাণী আগরতলা তিনি স্রাংশাল তালতুক তালনি শালনি চিচার শালমারি চিবরিরা থামচিবা তিবরা বিশিক আগস তালনি শালচিচুকু শালমারি নৈশাই নৈচিদক ইংরেজি বেশি চিনিও পান্ডা নৈরা থামচিদক পয়েন্ট ব্রী মিটার্স এবার সা সাইনিরা দকচিচুকু কেলোহার জাওয়াইঙ্গি তো তাই সারা সা পয়েন্ট ডক মেঘাহার্য আওয়াইঙ্গি তো তাবুক চেংজাগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ুনি খরা আও তিনি বেলাইখেন

চিনিবাগে শাল কতনি শাল, তিনি মহারাজা বীর বিক্রম মানিকনি ফিল সারা চিচার আচাই মানি শাল, পুইলেন যতন খা কাহাম ইয়াফার চিনি তিনি হয়নি খরম পান্দাও, তাই চিনি ববগ্রানি আচাই মানি শাল ন বরম ফুনুগি যতন খুলুম ইয়াফার চিনি আকাশবাণী ফাঁসিং তিব, তাই চিনি ফাঁসিং তিব আও যিনি খালায় শাল ব্রমনিহাই কক গাহাম, তিনি কক গাহাম যায় গৌতম বুদ্ধ সালংমানি কগ্র ব সালংখা নিনি থিনাংনি বাকে তাওয়ান শক্তি তাবকনি অজরানি বাকে সে ওয়ান শক্তি, তাই শাক শাকনি তংমুং সেলাইনে নাইতি হাইকে নিনি থিনাং ব কাহামগনে পৈতনি লামা তৈমাং হিমনানি চাইতক দি হনকে নিনি লংমানো কেবে মুং, তাই জঙ্গজালর ফাইগলা বইনি বাকে পহরনি জাতিনো মজং দি হাইকে সে নিনি লংমা ব পহরনি লামা ব ফায়নে নিনি বিশিংনি কক থাই র নন কাহাম খাই মানো, তাই হামিয়াব খাই মানো আবনি বাকেন নিনি খান কথার খাইতি শাল কতাল কাসাই ফাইমানি হাই নিনি লংমানব কতাল খে সামিদি তামনি হেমালে লাই থংজা কগ্র ওয়ান সুখে আবনি বাকে নিনি খা বেলি মানো আশেক জরা চাইখা গৌতম বুদ্ধ সালকমানি কক রক তিনি হাইনি খরাংনি ককাহাম পান্ডাওয়া।

0: চিনি মকল বসে জল জল খেয়ে চেঙে তো মানে নগো তাই কে ককাই যক নগে মাইনা চিনি ত্রিপুরা হাসতেও কুসুম কুসুম বগরা রকম বিশৃঙ্গ বন খরকচা চিনি বাকে হামক্রাইনি কক তাই হামারিনি লামা ফুয়ার লাই চিনি হাসতে লাইবুমাও সৈজাক সারা চারচিব্রী মানে কক বগরা রকম বিশৃঙ্গ বন পইলা চিনি অ হাসতে বাকে আসুক ওয়ান সুকলাই হে যাইমেন তাই তৈব দো বেড়াইখিরি নাইজাকায় থাইরক বিশিং গবংমা অমনি বিশিং যৈতমান অবকাই নির্মহল তৈ গচার নক দাঙ্গজাক আন কতর বসে নাইথক যতন নগো আবনকারীব চিনি দঙ্গ কুচুগ্রেং বেড়ে মহগাকাই এম বিবি কলেজ চিনি বীরখুম খলার ব সামানি বাকে যাবুক অব মানে দো যাই পাইথাগো বন বরম দলায় বন খুলমো ইয়াফার তিনি অসাল হামবাই যাবুক তাবুক খালায় লাই থাক লাইব মানে কগ্র
1: স্নি চিসনিরা বা চিসনি বিশ্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাও পইলা পয়সানি রং স্নান জাকমানি সাল তিনি বিশি চিচুকুরা দপচি ব্রে বিশ্ব হায়ুংনি পইলা জিও স্টেশনারি স্যাটেলাইট বিশুভরেখা অ হায়ুঙ্গ পইলা তিনিহাই সালন রহর জাকু হই যাইমানো তাই তিনি অংকা হায়ুং ফটোগ্রাফি সাল হই পালাই যাগ বিশি ব্রুম ব্রুম চিচুকু অগাজ তিনিহাই সাল হায়ুং ফটোগ্রাফি সাল হই পালাই ফাই যাগ আবো বিশি চিচার রা থামসি থাম নিশিমিন চেঞ্জাগৈ ফাইমানে তাই তিনি নৈশাই নৈচিদক বিশিনি ককবুমা এবা থিম অংকা হুম এবা নক অথিম এবা অককবুমানি নাহারমুং অংকা নক ন সাজগৈ নাইথথকাই তনৈ চং চিনি সাকন এবা চিনি বখানো স্রাঙ্গৈ যেন আবনো মাংপ্লি তিসাওই যেন বৈন ফুনংনানি বা লোকন যেন ইয়াফারনানি তাই তিনিহাই সাল আচাইনাই রকনি বিশৃঙ্গ দঙ্গ বিশি চিচুকু রা বাজি বিশিনি চিচুকু অগাস কর্ণাটকনি শিক্ষুদা কুলকানি মার্টে আচায়ো বখরকচা মুঙ্গনাং বারটনি সৈকরং তাই হদা হামগ্রাইনি সামুং তাংনাই হনে সিনি জাগো বিনি তিনি আচাইমানি সাল তাই তঙ্গ তিনি হাই সালন বিশি চিচুকুরা দকচি সিনি বিশুয় সত্য নাদেলনি ব আচাইমানি সাল বখরকসা বারট হানি ফাতার হাও থাঙ্গে বানিয়া খ্লাইনাইতেই মাইক্রোসফট কর্পোরেশননি সিও তংমানি বিনিব হাইন।

0: তিনি আচাইমানি শাল আমি জড়াতে খালাইগা তিনি লাইথাংজাক জড়া রগ এবার তিনি হাই শালগ আচাইনে রকি কক্ন ফাইদি তাবুক সুমসাইমালয়ানো তিনি সাকামগ্রাইনি ফাশিংল থাংলাইন তিনি সাকামগ্রাইনি কগ সুমসাইমালাইনাই সার্ভিকেল ক্যান্সার আবো আং ওরাম ওরাম নরকন সাও তাই অ বেমার অংখা তাবুক বেলেগন পিরসা জাগি তংমাহাই সাকামগ্রাইনি কগ তিনি সাইমালাইন পৈলানো আং সানা মুচুঙ্গ চুং ব্রিরক তাল ব্রুম ব্রুম যে বিরত অঙ্গ এবার রিসু আবনি বাকি থই মজমো থাঙ্গ অ থইন তাল ব্রুম সুপুংনানি বাকিকে চুং চামুং কাহাম জানানি নাঙ্গ রম দি আইরন গনাং চামুং তে গবাং খে প্রোটিন গনাং মানই আকরক হাইকে চিনি চামুং কাহাম চামানি বিশিং তৈন চিনি শাকনি গবাং বেমার রক্ন কাশুই মানম চিনি বুড়ি রক্নি সাগ হিমোগ্লোবিন এবার থুই ওজননি টংনানি নাঙ্গ তাবুক সাইমালাইনের সার্ভাইকাল ক্যান্সার তাঙ্গই অং আব বাহাইকে অং সার্ভাইকাল ক্যান্সার বুড়ি রক্নি বাকি বেলে হামিয়া বেমার অ বেমার মানজাগৈ বিশিও অংগিয়া হিমফানো ব্রিচি হাই লংমা চৌই দঙ্গ অ বেমার তুমুং নংখে দায়িত্ব দায়িত্বে সাক হামগ্রাই অ থাঙ্গে সাক নাই জাংনাই সার্ভাইকেল ক্যান্সার বেমার আব বুসাক এবা ব পাট অংগাঙ্গাই সিনি বার্জিনা পাট অংজাগ অঙ্গ আব ছানানি থাঙ্গে ব্রেরকনি বুসাকনি বুকুগ অঙ্গ অ বেমার তাঙ্গি অংহনকে উমর সকসন গাইজাকমানি তাই গবাং মাল্টিপল সেক্সুয়াল নি বাকিব অঙ্গ চিনি বৈশাখ হগ গবাং খে প্রেসার মানখে এবার আব শাখা হাঙ্গাকে আবহায় বেমার অঙ্গ তাই জেফু চিনি ব্রির রিসুমা থাক আব উমর ব্রিচি বা বাচি আফ্রুনো অ বেমার গবাং খে নকজাগো ফিয়াবা তাবুকনি জড়াও গবাং মা জরাই রক নি সিমিন রমনি ফোরটিন ফিফটিন সিমিন অ বেমার মানজাগে দমাব নকজাগ সার্ভাইকাল ক্যান্সারনি পৈলা সিমটম হনকে তালব্রুম রিসুমানি কারিব শাল কলক রমই থুই থাকিয়া অংখে তাইসা শালচা সানই কারি তাইসা হাইনো হাই পাবলিক সাখে তাই হোয়াইট টিচার্স এবাকে সাদাসাব আগিনি স্লাই গবাং অংখে বিনি বাহাইর কিসা জুদা মানি নোখাই তাই কালারক বিনি স্লাইজাক থাঙ্গাঙ্কে আবহাই অংখানা হই চং ওয়ান সুগৈমান তাই দায়িত্বে সাকাম নগ সাকনাই জাগানি নাই আবনি বাকি বিশি ব্রুম ব্রুম নাইসাসং চং কাইসা স্কেনার এবার স্কিনিং খাইজাকি নাঙ্গ পেপ হে কাইসা পেপস হে কাইসা চং আব বেমার আব স্কেনিং খাইগাঙ্গাই ও বেমার নাসুই মানো বেমার কাসুনানি বাকি তামো তামো ক্লাইন থাই হেঙ্গাকে পৈলানো বিশি ওয়াইসা সঙ্গ আবহাই স্কেনিং খাইগাঙ্গাকাই চং সাইমানাই চিনি বসাগ তামো বেমার দই দম তাই চিনি চামং নঙ্গ সঙ্গ খাতিউই চানানি নাংনাই এন্টি অক্সিজেন গনাং বথাই চং চানানি নাংনাই থইন সঙ্গ মজমো খাতিনানি নাংনাই জেসুক মানসাক জং অ বেমার বাই হাকসালকাই তামনানি নাংখাই সং ব্রিরক কিসা সিনি সাগ জুদা নুকজাখাকাকাই না অবহাই বেমারনি বাকে সাকাম নগ চং থাংনানি নাংনাই আমি জরতে চং খানানাইকাই তিনি সাকামগ্রাইনি কগ সার্ভিকেল ক্যান্সার
1: তাবুক খানালাইন চং তিনি হোক বারো হকবানে কক রক তিনি হকবানে কক চং খানালাইন গাজর কাইমানো রেখে কক কিসা আও চং গাজর ন যত নিনু তাই চ গাজর যত জরাও নাও ফিয়া মাসিং মলখাই চাইব

গাজর নো চালায়ও তামনি হিমবা আজরও গাজর বেলা খেন মান্থ গাজর বিটা ক্যারোটিন ভিটামিন এ ফাইবার এন্টি অক্সিডেন্ট ক্যালসিয়াম আইরন অবন কারিব কার্বোহাইড্রেট বেলা খেন মান্থ হনে সাজাক দঙ্গ তাই চামান ইয়াগুলো চিনি হজম খাইতানি গাজর বেলেখেন চাকো গহনে সাজাক দঙ্গ তাই যে বড় রগ্নি রমদি শাক কেশা কুফুং বড়গ্নি হিলেকমানি খাইতানি গাজর নাঙ্ক গহনে সাজাক দঙ্গ অবন কারিব মকল তাই চিনি শাকরনি বাগে গাজর চাকে বেলেখেন হামহনে সাজাক দঙ্গ তাই বতঙ্গ বিপি কন্ট্রোল খাইতানি ইমিউনিটি পাওয়ার এবা পদরে পদ বেমানি আগনি কাতিনানি বাগে যে ফান আ ফান রক গাজর চাখাই মানো থগনি সাজাক তব অবন কারিব দেব তব ক্যান্সার তাই ফ্যাট ড্রপ খাইতা নিব গাজর চাখাই চাও হনি চাও আও চং তো খালাইকে আসর চোরা গাজর চাখাই চং তাম তাম চেন শাক নিবাগে বসে কাহাম ফাইজি তাব ও গাজর ন কাইনা নিহকাই চং তাম তাম খাইনা নাং বৌ হে হারগো বা গাজর কাইখাই চা অবনে কিছা জরা কিসানি বিশন কিছা খালায় না আও গাজর কাইনানি জরা হাঁকাই নভেম্বর ডিসেম্বর হিয়াবা তাবকে অক্টোবর রকনি সিমিন কাইমানি নক গাজর কাইনানি হিঁকাই হা সমল হাচিং চা হা কিসা গনাং এবার হা সিমু গনাং রগো হাঁকাই গাজর কাইখাই চাকু গনে সাজাক দব তাই তৈব থাকিয়া থাই এংনানি নামে আবনি বাগিনো আহাই বাড়ি এবার খেত রকমনো চারানি নাঙ গাজর কাইনানি বাগে সাতক নামানি জাগা তাই মাসিং মল হঙ্গাকে তুমারি চিবানি সিমি নৈচিবা ডিগ্রি সেন্টিগ্রেডনি বিশিঙ্গ তংখাইন চাকু গহনে সাজাক দঙ্গ তাই যাজর কাইনানি কাই যলি সারিব কাইমানো হাকাবা লাইন বাই লাইন খেব কাইমানো যাইন বাই লাইন কাইনানি হিঙ্কাকাই চালনানি নাই ফুট কাইসা তাই খাকসা তাই বুসলি সারি কাইনানি হিঙ্কাই যো গাজরনি বুসলি বাক গাইথাম হাসিং বাক গাইসা অমহাইকে দালুগুই যেন পিসারে এবার সিটি সাতাইকে যেন মা সারনা নামায় আম থেকে কাইকাই গাজর নি ফাংচারা কাইমানি নাকাদি আচাইমানি ইয়া গলব আশক বুংথাইয়া অবনি বাগে আমহাইকে কাইকাই চাও হনে হকবানি রাইজাত সাজাক দঙ্গ গাজর কাইমানি ইয়া গলো ফাংচারা আচাইমানি বেলে বুংমানি নোখাঙ্গাকাই যাফুরু সেন তালাং তালাংকাই আবনো যেন ফুই মারেনা নামে মান খাঙ্কাই বা গবনি থাইও যেন কাইমানকে কাই রেনা নামে তাই জাবরা ববরা করি খাই তরনা নামে নাইকানি খাইনে নামে তাই তৈ রেনা জরাও হাঁকে তৈব কিসা জবই রেনা নামে ওলকা তৈনি ফিওগে রেনা নামে হাঁকাই অমহাইকে কাই খাঙ্কাকাই তাই কাইসা ক মান খাঙ্কাই বা পাই থাকো কিসা সা মুশকি গুড়া র রইমান খাই চাওয়া পটাস র আবর রইমান খাই যাইন গাজর নয়ে মানো গাজর রাখা হাঙ্গাকাই বিনি বলাই কর্ম ওখাকাইন যেন সাইমানো অ গাজর রাখা এবার চানানি জরা ওখা হানি আসুক জরা যেন খালাকা গাজর কাইমানোর কক তাবুক খালাই কক থমর যং সাইমালাইনে ককথুমাই রকনি মালাই মঙ্গ চামুং নাইখংনি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকলাইকা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা অন্তোদয় রেশন কার্ড গনাং নখুংনি সাজুকন কাইনানি বাগৈ তাবুকনি সিমৈ

0: বাচি সাই খ্লাই এবা পঞ্চাশ হাজার খ্লাই রং চুবাচু রাজাকাই হেন সাকলাই ঝাঁখা তে তঙ্গ তিনি হাই তিনি সারিগ জিবি হাসপাতাল এবার শাখাম নকনি কমপ্লেক্স বারতমাটা ক্যান্টিন কাম নাইট স্লেটার ন চেঙ্গিরে জাকনাই অ পান্দান চেঙ্গিরেও না মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক শাহ তে তঙ্গ রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স কমিউনিকেটিভ কোর্স নি বাকি কাইসা কয়মংলাই ইয়াচাকচাকি তঙ্গ অ কোর্স তঙ্গ ফরাসি জাপানি জার্মানি স্পেনিশ তে ইংরাজি সঙ্গনানি বাকি কয়বলাই ইয়াচাকচাক তঙ্গ অম নৈসাই নৈচি দক নিশিমি নৈসাই নৈচি সিনি সেশন নি বর্তি এবা কইবলাই ইয়াকসা জাগাই দং ইয়াসাক জাগাই দং আবনি বাগাই নরক যে হাবানক ন মুথুব জাক এবা হাবানক যে দিন ছুটি দং আবনক কারে যে সালপান ফুংনি দামচি তামৈ সতি থামচি নি সিমি দিবরনি দামচি নি তামৈ সতি থামচি জরা কইবলাই রুই মানে আবনি বাগাই পাইথাক শালমারি হেঙ্কা সেপ্টেম্বর তালনি নেই এবার নেই সেপ্টেম্বর জরা নরকতাই বকাহামকাই সাইমানানি বাগাই ওয়েবসাইটও থাঙ্গাই নাইমান্নাই www.rkmajrtala.org
1: হাসতে হাপাংনি তাংন কতনি বখাকতে কমকাশও সাকলাই যাখা হাসতে ফা ইন্দ্রসেনা রেড নালু নিতে ফাংবাই শেষান চি এবা রেম রাম আবনি বাগে ত্রিপুরা লিগিসলেটিভ অ্যাসেম্বলি অবংখায় এই তালনি নৈচিসনি শালমারি ফুংদিবর দামচিসা দামানি জরা নৈশাই নিচিত ইংরেজি পিসিনী আবন কারিব আনিয়াগোতে কেস তঙ্গ অবহঙ্গাকে হাসতে বেরেমনি কবাডি থংমু বাতাই লেমু জলাতাই বেরই রকমি অবহঙ্গনে বিশি চিসিনি উমনি বড় রকমি বাকে তাই অবহঙ্গনে এ তালনি নৈচিসনি শাল নিশিমি নৈচি চুকু আগস্ট তালনি শালমারি জরা অব অঙ্গনে দুমা ছড়ানি হক তৈসা ইংলিশ মিডিয়াম স্কুল আন অঙ্গনে হাসতে বেরেমনি বিশি চিসা নিশিমি বিশি থামচি নাগারদি বিশি চি থামনি চলাতাই বরই থাই রকনি বাকে
0: বরই রকনি জুদা জুদা সামু সিত্রা খ্লাইজাক তংমানো হজা খ্লাইনানি বাকে তিরপ্রা বরই কমিশনি বখাক্তই বসকা নৈচিসা অগাস্ট নিশিমি থামচিসা অগাজ জরা গুমতিতাই দক্ষিণ তিরপ্রা হাংখরনি বিশিঙ্গ এবার ব্লকনি বিশিংতেই হজাকমুং সামুং বতাং চেংজাকানি থাঙ্গাই দঙ্গ
1: আশুক জরা চং খানালাইকা কক থমর তাব খান বাই সেবুগ বরক তলামানি কক
0: সেবগ বরক তলামানি চং খানালাই না পইলা না অ্যাক্ট অ্যাপ্রেন্টিস রেল মন্ত্র গ বুকচা থাই দঙ্গ দগরা স্নেরা দগ

0: আপনি বাকি রংমারি নাংনাই মাধ্যমিক আইটিআই তাই কুচুক মাধ্যমিক পাস ক্লাইজাক উমর খাজাক তঙ্গ নৈচি ব্রৈ নিসিমি পাইথাক অনলাইন টে কয়বলাই রুনানি বাকি অ অগাস্তালনি নৈচি শালমারি জরা উনাই ফাইদি তাবুক সাইমালে তিনি নবার তৈবানী কক তিনি নখা কিসা সময় তঙ্গানা তিনি সালনি সাকানি তংমারি তঙ্গানা থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি তঙ্গানা নৈচি দক ডিগ্রি সেলসিয়াস তাই নবার তৈ হকনি মারি তঙ্গ সাকাও চুকুচি দক খামাও স্নেচি বা ওয়াতিওয়ামানি মারি ক্লাই নুকজাকলিয়া
1: তাবক খানাবাইনা রচামো

আসুন জন কণ্ঠ দি জমাতিয়ানি খক্তির সবজাগর সম্মুখনা মাইকা আকাশবাণী আগরতলা অর্ণ পাইকা চিনি তিনি ফুংনি কক বরক আবাই পান্ডা হাইমনি খরা

আকাশবাণী মিলনিয়া, এতক্ষণ শুনছিলেন ককবরক তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুনের খরাং। অনুষ্ঠানটি আপনাদের আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হয়েছিল।

জানিয়ে দিচ্ছি আকাশবাণী বিলোনি কেন্দ্র থেকে প্রচারিত পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরে শুনতে পাবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। সকাল 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব দাস। আজকের কবিতা, কবিতা পাঠ করবেন বাইকুড়া বৃন্তক শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র সুনীল ভৌমিক। এর অবহিত পরে শুনতে পাবেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতির শিল্পী অনুপ ঘোষাল। শিশুমেলা প্রচারিত হবে সকাল 8:30। 9:05 রয়েছে হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। সকাল 10:05 দেশবন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত। 10:30 শুনতে পাবেন হারানো দিনের গান।

যে 5 মিনিটে কর্পোরেট অনুষ্ঠান FM উজ্জয়ন্ত অনুষ্ঠানটি আপনাদের আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাষ্ট্রীয় সেবাক্রম অনুষ্ঠান বিবিধ ভারতী শোনা যাবে মুম্বাই কেন্দ্র থেকে বিকেল 3:05। বিকেল 5:10 শুনবেন জীবনের গল্প। গল্প বলবেন ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইল হোসেন। উনি রাজনগর CSC তে কর্মরত। এর অবহিত পরে শুনতে পাবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে একই ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা লোকগান শোনাবেন বিকেল 5:45। সন্ধ্যে 6টায় ককবুরু অনুষ্ঠান। 6:30 রয়েছে খেতে খামারে। 7:05 শুনতে পাবেন স্বর্গম অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত বাঁশিবাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। শুনবেন রাগ মিয়াকি মালহার। রাত 8:05 মনের মতো গান। রাত 9টায় পাঁচমিশালী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন। স্বামী গজল অনুষ্ঠানে রয়েছেন গজল শিল্পী গোলাম আলী। শুনতে পাবেন রাত 9:30। বিবাহবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন রাত 10টায়। 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা। এছাড়া নির্ধারিত সংবাদগুলি আপনাদের যথাসময়ে দিল্লি আগরতলা এবং কলকাতা থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আকাশবাণী বিলোনী কেন্দ্র থেকে প্রচারিত পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের আজ সকাল অনুষ্ঠানে, হ্যাঁ বিশ্বাস রাখি এই মুহূর্তে হয়তো আপনার হাতে চায়ের কাপ, আর সে কাপ থেকে গরম গরম ধোঁয়াটা হয়তো নির্গত হচ্ছে, অথবা আপনি ফুল বেলপাতায় ঠাকুর গড়ে বসে আছেন ঠাকুরকে নিবেদন করার জন্য। বিশ্বাস রাখি আমাদের শব্দগুলো আপনার কানে বাজছে, কেননা পাশেই আপনার আকাশবাণী বিলোনিয়া আছে বলে। অনুষ্ঠান শুরুতেই

জেনে নেওয়া যাক, ইতিহাসের পাতায় আজকের দিন। ইতিহাসের অতলায়নতে ডুব দিয়ে জেনে নেওয়া যাক আজ কি বলে। আজ 19 আগস্ট, স্বাধীনতার মাস আমাদের। তারপরে আমরা জেনে নেব সমগ্র পৃথিবীর ক্ষেত্রে আজকের দিনে কি ঘটেছিল। ১৭৯৩ সালে ঠিক আজকের দিনেই তৎকালীন মার্কিন রাজধানী ফিলাডেলফিয়ার হলুদ জ্বরের মহামারীতে প্রথম প্রাণহানি ঘটে এবং এটি নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়, যেখানে প্রায় 5,000 মানুষ মারা যান। ১৭৯৬ সাল ঠিক আজকের দিনে স্পেন ও ফ্রান্স একটা ব্রিটিশ বিরোধী মৈত্রী চুক্তি স্বাক্ষর করে। ১৮২৬ সালে কানাডা উপনিবেশ স্থাপনের জন্য কানাডা কোম্পানিকে সনদ প্রদান করা হয় ঠিক আজকের দিনেই। ১৮৬১ সালে কনফেডারেট কংগ্রেস মিসৌরি সরকারের সাথে মিত্রতা স্থাপন করা হয়। ১৮৯৭ সালে লন্ডনে প্রথম বৈদ্যুতিক ট্যাক্সি চলাচল শুরু করে। ১৯০০ সালে ঠিক আজকের দিনে প্যারিসে প্রথম এবং একমাত্র অলিম্পিক ক্রিকেট ম্যাচ শুরু হয়, যেখানে গ্রেট ব্রিটেন ফ্রান্সকে 158 রানে পরাজিত করে। আমরা যদি আরো ইতিহাসের পাতা উল্টাতে থাকি তাহলে দেখা যায় ঠিক আজকের দিনেই 1915 সালে নেদারল্যান্ডসে রেশনিং আইন কার্যকর করা হয় ঠিক 19 আগস্ট। এছাড়া 1919 সালে প্রায় 100 বছর ব্রিটিশ শাসনের পর আফগানিস্তান স্বাধীনতা ঘোষণা করে। ১৯৪৪ সাল ভারত থেকে শেষ জাপানের সৈন্যদের বিতাড়িত করা হয়। ঠিক একই বছরে নাৎসি দখলদারের বিরুদ্ধে প্যারিসে পুলিশের ধর্মঘট শুরু হয় ঠিক আজকের দিনেই। ১৯৫০ সাল এবিসি শনিবার সকালে শিশুদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। ১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সাইকেলের উপর আমদানি শুল্ক 50% তথা 50% বৃদ্ধি করে। 1959 সালে ডিসকভার 6 উপগ্রহকে মেরু কক্ষপথে উৎক্ষেপণ করা হয়। 1970 সালে দক্ষিণ আফ্রিকার চীনা সম্প্রদায়কে শ্বেতাঙ্গ মর্যাদা প্রদান করা হয়। 1978 সালে ইরানের আবাদানে একটি সিনেমা হলে অগ্নিসংযোগের ঘটনায় 377 থেকে 470 জন লোক মারা যান। 1980 সালে উইলি রাসেলের নাটক এডুকেটিং রিটা লন্ডনে প্রথম মঞ্চস্থ হয়। 1995 সালে ব্রুস সেলডেন 10ম রাউন্ডে জো হিপকে টেকনিক্যাল নকআউটের মাধ্যমে পরাজিত করে হেভিওয়েট বক্সিং শিরোপা অর্জন করেন। 2003 সালে ইরাকে জাতিসংঘের সদর দপ্তরে একটি গাড়ি বোমা হামলায় সংস্থাটির শীর্ষদূত সার্জিও ভিয়েরা দে মেলো এবং আরও 21 জন কর্মচারী নিহত হন। 2013 সালে চীন জুড়ে বন্যায় 91 জন নিহত হন। একই বছর ভারতের ট্রেন দুর্ঘটনায় 37

একজন তীর্থযাত্রী নিহত হন এবং 2013 সালে রাফায়েতে এক হামলায় 24 জন মিশরীয় পুলিশ নিহত হন।

আজ 19 আগস্ট আমাদের ত্রিপুরার জন্য বিশেষভাবে একটি গ্রহণযোগ্য দিন, সে সঙ্গে উল্লেখযোগ্য বটে। কেননা আজ এই ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কেশবমাণিক্যের বাহাদুরের জন্মদিন। আমাদের স্বাধীনতার পরবর্তী এবং রাজনৈতিক ভাবে সঠিক ইতিহাস সচেতনভাবে আধুনিক ভারত গঠনে ভারতীয় রাজাদের অবদানকে কোনোভাবেই আমরা খাটো করে দেখতে পারি না। ভারতের স্বাধীনতার সময় অধিকাংশ ভারতীয় রাজাই আধুনিক ভারত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তেমনিভাবে মহারাজা কর্নেল বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন তাদের মধ্যে একজন। মাণিক্য রাজবংশের মহারাজা কর্নেল বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মন বাহাদুরকে ত্রিপুরার অগ্রণী রাজা হিসাবে ব্যাপকভাবে মান্য করা হয় কিংবা গণ্য করা যা হয়। রাজ্যের রাজধানী আগরতলা শহরের পরিকল্পনার কৃতিত্ব বীর বিক্রমকে দেওয়া হয়ে থাকে। তিনি ছিলেন দূরদর্শী, তিনি ভূমি সংস্কার শুরু করেন এবং ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর জন্য বিশাল ভূখণ্ড সংরক্ষণ করেন। বীর বিক্রমই আগরতলা ত্রিপুরার প্রথম বিমানবন্দর নির্মাণ করেন, যার নামে বর্তমান আমাদের এই আগরতলা বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে। তিনি দেশের প্রথম পৌরসভাগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠা করেন, তিনি বিদ্যালয় নির্মাণ করেন এবং ত্রিপুরার প্রথম বিশ্ববিদ্যালয় চালু করেন। ত্রিপুরার উচ্চ সাক্ষরতার হারের ভিত্তি স্থাপন করেছিলেন মহারাজা কর্নেল বীর বিক্রম। তার পুত্র কিরিট বিক্রম কিশোর মাণিক্য 1959 সালে আগরতলার কেন্দ্রস্থলে একটি হাসপাতাল নির্মাণের জন্য 25 একর জমি দান করেছিলেন এবং 1949 সালের আগে ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পূর্বেই তিনি ছিলেন এক দেশীয় রাজ্যের শেষ রাজত্বকারী রাজা। ত্রিপুরার রাজ পরিবারের বাংলার দুর্ভিক্ষের সময় বাংলার মানুষের জন্য খাদ্যশস্য পাঠিয়েছিলেন এই বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর এবং তার পুত্র মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য উভয়ই দেশভাগের সময় পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের আশ্রয় দিয়েছিলেন। তাদের জীবন বাঁচাতে নিপীড়নের শিকার মানুষদের আশ্রয় দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা তখন নিয়েছিলেন। রাজ্যের রত্ন মাণিক্যের সময়কাল থেকেই ত্রিপুরার মাণিক্য রাজবংশের শাসকরা হিন্দু বাংলা ভাষা এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক।

করে আসছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কিংবদন্তি তুল্য পিতামহ রাজকুমার, দ্বারকানাথ ঠাকুর এবং রাজা কৃষ্ণকিশোর মাণিক্যর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নোবেল বিজয়ী এবং জাতীয়তাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরা রাজ্য এবং তার পরবর্তী চারজন শাসকের ঘনিষ্ঠ সম্পর্কে বাংলা এবং ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে, যেখানে রাজা বীরচন্দ্র মাণিক্য লেখা তার প্রথম চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার ইতিহাসের উপাদান আমরা খুঁজতে পাই। আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি ত্রিপুরার আদিবাসীদের যে বীরত্ব সাহসিকতা রয়েছে, সেখানে এই ত্রিপুরার রাজা তথা মহারাজা বীর বিক্রম কিশোরের মতো দূরদর্শী ব্যক্তি ছিলেন বলেই তখনকার সময়ে ত্রিপুরাকে তিনি অনেকটা এগিয়ে দিয়েছিলেন। তিনি জাতীয় ঐক্যের জন্য কাজ করেছিলেন এবং বাঙালি এবং জনজাতিদের মধ্যে সুসম্পর্ক যাতে গড়ে থাকে তার জন্য ভূমিকা নিয়েছিলেন। আজকের এই শুভ দিনে আমরা সেই মহারাজার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে এখন একটি ভক্তিগীতি।

আপনারা শুনছেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। এবার একটু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করা যাক। এখন অনেকটা রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা চলছে আকাশে, এই মেঘলা ভাব তো কিছুক্ষণ পরে আবার দেখা যায় একেবারে পরিষ্কার। কখনো মন ভারাক্রান্ত হয়ে ওঠে, আবার কখনো আমাদের মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। আকাশে যখন টানা মেঘ জমে থাকে তখন সূর্যমামার দেখা মেলে না, তখন অনেকেরই মন খারাপ বা কোনো কারণ ছাড়াই ভারাক্রান্ত হয়ে ওঠে। তখন শরীর জুড়ে একরাশ অলসতা যেন দানা বাঁধে, কোথাও যেন মন বসে না। যদিও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, বাংলা সাধারণ ভাষা যদি আমরা বলি তাহলে একে একেবারে মনসুন ব্লুজ বলা যেতে পারে। এ সময়ে অর্থাৎ এখনো আমাদের জুন জুলাই, যদিও বর্ষাকাল, কিন্তু পরবর্তী সময় পর্যন্ত আমাদের বর্ষার নপুরীর সেই রিমঝিম শব্দ শোনা যায়, আমরা অনুভব করি। এ সময় যখন আলোর অভাব কিংবা দেখা দেয়, অর্থাৎ সূর্যালোকের আলোকে অভাব দেখা দেয়, তখন আমাদের শরীরে সেরোটোনিন বা আনন্দের হরমোন কমে যায়, তখন আমাদের কিছুটা তন্দ্রাচ্ছন্ন ভাব বা বিষণ্ণ করে তোলে মনকে। এ সময় মনকে আমাদের যদি ফুরফুর করে রাখতে হয় তাহলে দিনের বেলায় ঘরের জানালাগুলো খুলে দেওয়া দরকার। আকাশে মেঘলা থাকলেও বাইরে প্রাকৃতিক আলো যাতে ঘরের ভিতর আসতে পারে। অলসতা কাটিয়ে উঠতে এ সময় আমাদের শুয়ে বসে না থেকে, দীর্ঘক্ষণ আমরা একেবারে বিছানায় না গিয়ে আমরা ঘরের মধ্যেই হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি বা যোগব্যায়াম করতে পারি। এ সময় মন মতো আমরা কিছু কাজ করতে পারি, গান শুনতে পারি। এই সময় এই যে বৃষ্টির ঝমঝম শব্দের সঙ্গে বা তার একটা এই যে মৃদু মন্দ একটা শব্দ শোনা যায় তার সঙ্গে তাল মিলিয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত বা অন্য কোনো গান শুনতে পারি, তাহলে মনটা কিছুটা আমাদের হালকা হবে। ঘরের বিভিন্ন কাজ আমরা করে নিতে পারি, অথবা এ সময় ভালো লাগার কিছু আমরা খাওয়ার খেতে পারি, গল্প করতে পারি, সৃজনশীল আড্ডায় ডুবে থাকতে পারি। বাইরে বেরোতে পারছি না বলে আফসোস না করে এই সময়টাকে আমরা নিজের শখে কিছু কাজ করতে পারি, দু একটি বাগানে গাছ লাগাতে পারি, ছবি আঁকতে পারি, ডায়েরি লিখতে পারি, মনের কথাগুলো কারোর সঙ্গে

একবারে একান্তে শেয়ার করতে পারি। অর্থাৎ সৃজনশীল কাজ আমাদের অবচেতন মনকে শান্ত করে রাখে। তাই বাইরের আকাশ মেঘলা হলেও ভিতরের আকাশ যাতে সবসময় পরিষ্কার থাকে, অর্থাৎ বলতে চাইছি আপনার আমার মন যাতে ভালো থাকে, এ বৃষ্টির দিনে মন খারাপের মেঘ যাতে জমতে না দেওয়া যায়, বরং বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে নিজের দুশ্চিন্তাগুলোকে ধুয়ে মুছে ফেলে নতুনভাবে বাঁচতে শিখতে পারি, সেভাবেই আমাদের কাজগুলো করা দরকার বা মনকে প্রস্তুত করা দরকার। শুনলেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, আবার কথা হবে কাল সকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী বিলোনে কিছুক্ষণের মধ্যে আপনাদের কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ এবং কাকপুরের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নজনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমারকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে। নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 5তলা বাড়ির 3তলায় আগুন লাগে। দমকলের সদর দপ্তরের ঠিক পাশেই এই হোটেলে আগুন লাগায় দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী। ধোঁয়ায় দম বন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 6 জন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এই জন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে NTA অন্তর্ভুক্ত করবে। এছাড়া তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে CISF এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ

0: ভবন এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ গতকাল জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর ও দাঁতের ডাক্তারের নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের তামিলনাড়ু সফরে আজ সন্ধ্যায় চেন্নাই পৌঁছবেন। চেন্নাইয়ের কাছে কোভালামে আয়োজিত দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আগামীকাল তিনি যোগ দেবেন। এই সম্মেলনে তামিলনাড়ু, কেরলম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কৌশলগত গুরুত্বের ক্ষেত্রে ভারত জাপান অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। গতকাল নতুন দিল্লিতে জাপানের এক প্রতিনিধি দলের সামনে তার ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারত ও জাপান শান্তি, প্রগতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের আকাঙ্ক্ষা এক দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 2025-26 অর্থবর্ষে $27.5 বিলিয়ন পৌঁছেছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপান এখন ভারতের পঞ্চম বৃহত্তম অংশীদার। মাদক নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য পুলিশের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতে মেয়াদ উত্তীর্ণ বিদেশি নাগরিকদের একটি আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে। অভিযান চালিয়ে এই চক্রের থেকে 15 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রতিবাদ আন্দোলনে বহু মানুষের মৃত্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য সামগ্রীর উপর সেখানে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
1: जैसा कि मैंने बताया कि बहुत सारे लोगों की जाने गई हैं वहाँ, और साथ ही साथ बहुत सारे लोग वहाँ हताहत हुए, उसके अलावा बहुत लोगों को इंजरीज भी आई हैं, और कि वहाँ पर जो एसेंशियल कमोडिटीज है, जो आम चीजें हैं, आम वस्तुएं हैं रोजमर्रा के, उस पर भी काफी रोक लगाया गया है। और हालात ऐसी है कि जो वहाँ पर लोग हैं उनको अंतर्राष्ट्रीय समुदाय से सिंपैथी की, सॉलिडैरिटी की जरूरत है और वो उनको मिलना चाहिए।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাইটেল এআইএন নিউজ কলকাতাতে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমার জৈন, আইএএস কর্মকর্তা ও দিল্লি জল বোর্ডের প্রাক্তন শীর্ষ আধিকারিক উদিত প্রকাশ রায় এবং আরও 4 অভিযুক্তকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। দিল্লি জল বোর্ডের বর্জ্য শোধনাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় এমন কিছু শর্ত ও নিয়ম প্রযুক্ত হয়েছিল যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এই কারণে সেই বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যায্য সুবিধে পায়। অর্থমন্ত্রক জানিয়েছে, 2025-26 অর্থবছরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মন্ত্রক জানিয়েছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণ প্রদানের কাঠামোর আওতায় এই ব্যাংকগুলি উল্লেখযোগ্য কাজ করেছে। কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির ঋণ পোর্টফোলিও বা ঋণ বিতরণের প্রধান অংশ হিসেবে থাকছে, যার পরিমাণ 378,000 কোটি টাকা। হরিয়ানা পুলিশ এক শিশু পাচার চক্রের মূল চক্রী পরগত সিংকে পাঞ্জাবের মুক্তেশ্বর থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্র দেশের বিভিন্ন স্থান থেকে 50টি শিশুকে বিক্রি করেছে। পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার মায়াঙ্ক মিশ্র জানিয়েছেন, গত 4 মাস ধরে তারা মূল চক্রীর খোঁজ চালাচ্ছিলেন। এই চক্রের সঙ্গে যুক্ত থাকা আরও 21 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 5 জন অভিভাবক আছেন যারা এইসব শিশুদের বেআইনিভাবে গ্রহণ করেছেন। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা

আরকে তারা যে শর্তাবলী দিয়েছে তা যতদিন না সম্পূর্ণভাবে পূরণ করা হচ্ছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তেহরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে সরাসরি বৈদেশিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার ও সামরিক অভিযান বন্ধের শর্তের সঙ্গে যুক্ত করেছে। এদিকে ইরানীয় সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আক্রমণ হলে শত্রুপক্ষকে তার যোগ্য জবাব দেবেন তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করতে সেদেশের সরকারকে নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত ইমরান খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাস থেকে ইমরান খান আদিলা জেলে বন্দী রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পূর্ব পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারত, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তর অভ্যন্তরীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিমে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা। নেদারল্যান্ডসের অ্যামসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 পরাজিত করে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান সবসংখ্যক ম্যাচ খেলে 1 পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। আজ ত্রিপুরার অন্যতম রূপকার প্রাক্তন মহারাজা প্রয়াত বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মজয়ন্তী। আগরতলা সহ সারা ত্রিপুরায় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দিনটি পালিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে তার অবদান আজও স্মরণীয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সকালে আগরতলা জিরো পয়েন্টে প্রতিষ্ঠিত বীর বিক্রমের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এছাড়া এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। দুপুর 12টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই আলোচনা সভায়ও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। দুপুরে আগরতলা প্রেস ক্লাবে নর্থ ইস্ট ফাউন্ডেশন ও হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে প্রয়াত মহারাজার উদ্দেশ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এ উপলক্ষে আজ রাজ্যের সরকারি ছুটি। বহুমুখী প্রতিভা সম্পন্ন ও প্রজাবৎসল হিসেবে পরিচিত প্রয়াত বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন ত্রিপুরার শেষ মহারাজা। 1908 সালে 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার নামানুসারে আগরতলা বিমানবন্দরে নামকরণ করা হয়েছে। আগরতলার ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ সহ ত্রিপুরার বিভিন্ন স্থানের উন্নয়নে তার দূরদর্শী ভূমিকা রাজ্যের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠক নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থবহ আলোচনা, ঐকমত্য গড়ে তোলা এবং পরিবেশগত সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক একটি মঞ্চ হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকালকের মূল বৈঠকের ভাবনা ছিল নতুনত্ব গ্রহণ, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন। রাজ্যের প্রতিটি জেলায় কর্মপ্রার্থীদের জন্য চাকুরি মেলার আয়োজন করা হবে।

শহরের শিল্প শিক্ষণ কেন্দ্র বা আইটিআই প্রাঙ্গণে আয়োজিত মেগা চাকুরি মেলায় অংশ নিয়ে রাজ্য সরকারের উন্নয়ন দক্ষতা উন্নয়ন অধিকর্তা প্রদীপকে গতকাল এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে পশ্চিম জেলা ও খোয়াই জেলায় এ ধরনের মেলা সংগঠিত হয়েছে। কৈলাস শহরে মেলাটি তৃতীয়। চাকুরি মেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। মেলায় ১৩টি চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানের ৯৭১৭টি পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে আইসিআর কেভিকে পশ্চিম ত্রিপুরা আইএআরআই এনএইচ কম্পোনেন্ট প্রোগ্রামের অধীনে গতকাল এক বিশেষ কৃষক সচেতনতা শিবিরের আয়োজন করে। সেখানে কৃষকদের পরিশ্রম লাঘবকারী পুষা হ্যান্ড হুইল হো এবং উন্নত মানের আইএআরআই সবজি বিতরণ করা হয়। টিটিএডিসি প্রাক্তন কার্যনির্বাহী সদস্য শ্রী চন্দ্ররায় রূপিণীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পার্থেনিয়াম নিধন ও স্বচ্ছতা অভিযান সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় এবং এতে স্থানীয় হাইকাতর হুকুম এগ্রি ফিড প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি কৃষক সমাগমে নেতৃত্ব দেয়। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইন চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। সামাজিক মাধ্যমে গতকাল তিনি বলেন, এই পাইপলাইন উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের অন্যতম তালিকা শক্তি হিসেবে গড়ে তোলায় যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে প্রকৃত সমন্বিত গ্যাস ভিত্তিক অর্থনীতির দিকে এই অঞ্চল আরো এক এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে গতকাল রোগী কল্যাণ সমিতি ও গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক দীপঙ্কর সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের 32টি ডিগ্রি কলেজে বিশেষ সচেতনতা কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। এনএইচএম ও ত্রিপুরা সুন্দরী হাসপাতালে যৌথ উদ্যোগে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় কল্যাণ সমিতি সেমিফাইনালে উঠেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-1 গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। আজ সন্ধ্যায় ব্লাডনোথ ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C এবং ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7°C। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭:৫৫।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা বুসকাং সেপ্টেম্বর তালনি চিসিনি সালমারি নিসিমি দিল্লি কেতালো সেমিকন ইন্ডিয়া নৈ সাই নৈ চিদক উলবাবেরেম চেংজাগান নখা সালতামনি অ ইভেন্ট কাই ব্রিচিনি কবাং হাকতনি কাইনৈরা ব্রিচি কোম্পানিতে বারানি কবাং ফুনুকনাই রক মানজাগান মিয়া দিল্লি কেতালো ককথুমা থুমনাই রক নি থুম কেন্দ্রনি ইলেকট্রনিক্স তে ককথুম তাংসেপ নাইখুংনি তাংরা এস কৃষ্ণন সাকা অ ফুনুক মুঙ্গ জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া জার্মানি তে নেদারল্যান্ডস নি কাইদ খায়ুং বেরেমনি পেবল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি আবনো চেঙ্গে দিওয়ান ব আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর জার্মানি নেদারল্যান্ডস তে মালয়েশিয়ানি সিউ রকবাই ককলাম সালাইমানো তৈ দোলান নাইকুংনি বুকাক্তি সাজাখা কুথুম লাইমানি জরাব সেমি কন্ডাক্টার্স নামখর ব্রী রকনি ফানবাংরি মুংতাই তৈ দুল মুং তৈব কাইসা আলাইদা অধিবেশন সংসার জাগান কেন্দ্রনি পেট্রোলিয়াম তে হাবার গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সাকা দেরগাঁও ডিমাপুর গ্যাস পাইপলাইন চেংজাকমাবাই নাগাল্যান্ড নখ তাবুক শালচি শালগ্রা গ্যাস গ্রিড তেই বসং গ্যাস গ্রিড বাই মানজুজাখা আবাই ওএনজিসি নি জোরহাট গ্যাস খরনি গ্যাস সামুঙ্গ ফুনাংমানি সেব বাঙ্গানে গ্যাস এরং বাইমা তে এল এন জি বুইহা কতনি তুবুমা হলিওয়ানে স্নামখর রুকালাম নকনুখুং তাই চিং ফেরাংনি বাবায় কতাল সেব আচাইয়ানে আবাই বাই থাংচুকচাক ভারত স্নামৈতি সামালাম সাসাওয়ানা

0: তিনি বুবাগরা থৈজাক বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরনি ফিলসারা চিচার আচাইমাশাল আগরতলা নখবই হাসতে গনাঙ্গই বরমনি বিশিংতই অশাল পালাইজাগৈ টঙ্গো রং সাখাম থাংলাইশু তৈ তাংবেখরে ফামক্রায় বিনি কতর বার্জা তাবুব মৈতুখলাইজাগৈ টঙ্গো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুঙ্গ আগরতলা জিরো পয়েন্ট বুবাগরা বীর বিক্রমনি মাংথঙ্গ খুলুমা ইয়াফারান আবনো কারিব অশাল নরগৈ ককলাম সালাইমা পান্দা সংসার জাগান দিবর দামচিনি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসার জাগ পান্দাও মানজাগান মন্ত্রী অক্রা দিবর আগরতলা প্রেস ক্লাব নর্থ ইস্ট ফাউন্ডেশন তৈ হেল্পিং হ্যান্ড মথানি কথাজাক চেতন বাইব পান্দা সংসার জাগান খুরসা থাইকলাইও বুবাগ্রানি আচাইমা শাল নরগৈ তিনি হাপাংনি লেংলা মূ সাকলাই যাক উনিশশো আট বিশিনি আগস্ট চিচুকু শালমারি আচাইমানি বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর থৈজাক বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য তংমনি ত্রিপুরানি পাইথাক বুবাগ্রা বিনি মূ নরগৈন আগরতলা বীরখুং খলানি মূ রাজাগো আগরতলানি লাইবুমা গনাং নয়ং মানখবই ত্রিপুরানি জুদা জুদা আমচাইনি হামক্রায় ব নাংমানি বারজা ইয়াসাকলাংমা হাস্তেনি লাইবুমা ব তাবুক ব কথাং দঙ্গো হামক্রাই গনাং সামুং বুতাং স্রাই স্রাই তনিনানি কক বিতিরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া তাংন কতর সংসাজাক হাস্তে বেরেমনি দিশা কমিটিনি ককলাম সালাইমা ব অকক বিতি নরেখা ব মন্ত্রী অক্রা সাকা হামক্রাই গনাং তাংগতাংনি সামুং চংজাক জরানি বিশং পাইরিনানি তে আবনি কাহাম মানমারি বেবাক বেরেমনি লুকু রকনি থানি সগৈরিরানি নাংনাই নাইকল ফাংতে লুকু আদং রকনি বিশং কথা লাইমুংনি সেবাই জংজাল তংমা রকন সায়ৈ দায়িত্ব ইয়াকাক রানানি চেতন নাহারনানি নাংনাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিষেব লোকরক লাইতে সাকে মান্নানি সেবরুনা নিশাকাব ফানবক সিনখা মন্ত্রী অক্রা ককলাম সালাইমা ও এমপি কৃতি দেবী দেববর্মা মন্ত্রী প্রণজিৎ সিনহারাই আকর্ষণ মানজাখা লামডিং বদরপুর রুট ট্রেন থাংলাইশু তাবুক ব কাহামন তঙ্গো এন এফ রেলওয়ে নি বখাক্তি সাজাকা তিনি হর আগরতলা নিশিমি নারেঙ্গি ট্রেন থাংমানি লামরোয়ানো হরনি দামচিসা সতি থামচি নারেঙ্গি নিশিমি আগরতলা ট্রেন ফাইনানি লামরোয়ানো হর দামচি সতি থামচি ও শালগ্রাহাঙ্গর শান্তির বাজানি সেন্ট্রাল স্কুল মিয়া নিশিমি নখা সালনাইনি ইউথ পার্লামেন্ট চেংজাখা সেন্ট্রাল স্কুলনি শিলচর কেন্দ্রনি বিশিং টংমা কাইচার রংনকনি শ্রংনাই শ্রংনাই জগ্রক আরো মানজাখা পান্দানো চেঙ্গিরিখা এমএলএ প্রমোদ রিয়াং হাস্তে ভিলেজ কমিটিতে পুরমথা বস্কাং চংবাড়ি নকিতিঙ্গি মিয়া আগরতলা প্রদেশ বিজেপিনি চেতনবাই কাইসা কুথুম লাইমং সংসার জাখা আরো মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরায় ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় নকবইতে কুমনি রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাক রাখাল মুকুমু সিল্ড নক আউট ফুটবল বাতাই লাইমুঙ্গ কল্যাণ সমিতির সেমিফাইনেল কাশাকা মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক বাতাই লাইমাব কল্যাণ সমিতি নৈসা গোলনি ফেরবাই টাউন ক্লাব নো মেচেনখা তিনি সানজাও ব্লাড মাউট ক্লাব থানো রামকৃষ্ণ ক্লাব বাই তাবুক নবর্তিবানী ককটুমা বস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈবাতৈ বাবৈমানো হনৈ হজাক মুংরেখা নবর্তিবা নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককটুমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ পাইখা উলনি ককটুমা আওয়াই ইংগানো সানজা দামস্নি তামৈ সতী ব্রৈচিবাও
1: আকাশবাণী মিলনিয়া এতক্ষণ শুনছিলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:46 হয়ে 45 সেকেন্ড। শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান কম্পেট ডিস্কে। আজকের শিল্পী প্রণব দাশ।

এতক্ষণ আপনারা শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পে ছিলেন প্রণব দাস, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজ এবং প্রচার তরঙ্গে। শুরু হয়েছে অনুষ্ঠান আজকের কবিতা। কবিতা পাঠ করছেন বৃন্তক শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুনীল ভৌমিক।
1: নমস্কার, আমার নাম সোনাল ভৌমিক। আমি বৃন্তক শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর পাঠরত একজন ছাত্রী। আমি আজ আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ, দেখি তুই চে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পট খাচ্ছে বারো মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে। তারি মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে মুক্তি। ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধনে পড়ে বাধা সবার কাছে, রাখো রে ধ্যান থাক রে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দোলন চাপ অনুষ্ঠানে নজরুল গীতি, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনায় শাস্ত্রীয় কলা মন্দির শিল্পবৃন্দ জোড়াইবাড়ি।

0: শাস্ত্রীয় কলা মন্দির সঙ্গীত শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনি কি আপনার সন্তানকে গান শেখাতে চান? তাহলে আর দেরি কেন, নিয়ে আসুন জোলাইবাড়িস্থিত শাস্ত্রীয় কলা মন্দিরে। এখানে অতি যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি শেখানো হয়। বছরান্তে প্রয়াগ শিক্ষা কেন্দ্র অনুমোদিত বোর্ডে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন শাস্ত্রীয় কলা মন্দির প্রযত্নে জয়শ্রী মুহুরি, জোলাইবাড়ি, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর
1: 8413046120।
2: নমস্কার, শিশু মেলার আসর থেকে জোলাইবাড়ি শাস্ত্রীয় কলা মন্দিরের পক্ষ থেকে আমার দূরের ও কাছের সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো আছো তো? বিদায় নিচ্ছে আরেকটি বাংলা বছর, আসছে নতুন বছর, তাই সে নতুনকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। এসো হে বৈশাখ এসো এসো, এই গানটি দিয়েই শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান।

বৈশাখ মাস এলে যার কথা মনে পড়ে তিনি আমাদের সবার প্রিয় রবি দাদু। তাই আজ আমরা আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। এখন আমাদের সব থেকে ছোট্ট বন্ধু পুনমিতা শীল শোনাবে এই রবীন্দ্রসঙ্গীতটি।

এখন আমি সোহিনী সেন করছি বীরপুরুষ এই আবৃত্তিটি। বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সুতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে, গরুর বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছি থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তালোয়ার, টুকরো করে দেব তোদের মেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে রে, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তালোয়াল ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলেই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে, চুমি চুমো খাচ্ছ নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে সঙ্গে ছিল খোকা, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা,

0: এমন কেন সত্যি হয় না? আহা,
1: আমায় খেপিয়ে বেড়ায়, এই রবীন্দ্রসঙ্গীতটি শুনবো অম্বিকা দেবের কাছ থেকে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কলা মন্দির শিল্পীদের দ্বারা পরিবেশিত শিশু মেলা অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠানের তথা গানে গানে অনুষ্ঠানের প্রথম ছবি আন্দোলন। শুনুন আন্দোলন ছবি থেকে এই গানটি।

আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি শুনছিলেন। শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে অন্নদাতা ছবি থেকে একটি গান, এবারের ছবি ভুলবুলাইয়া, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠান। শুনছিলেন ভুলভুলাইয়া ছবি থেকে একটি গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমার। এবারের ছবি বাহুবলী ওয়ান, শিল্পী এম এম ক্রিম এবং পলক মোচ্ছল।

আপনারা শুনছিলেন শিল্পী লতা মঙ্গেশকর এবং বাবলা মেহতার কণ্ঠে চাঁদনি ছবি থেকে একটি গান। এবারে ছবি চারাস, শিল্পী সুনিধি চৌহান।

আপনারা শুনলেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে দরদ ছবি থেকে একটি গান। এবারের শিল্পী কিশোর কুমার, ছবি আশিকি। শিল্পী কুমার শানু।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। সবশেষে শুনলেন বিনোদ রাথোর, শঙ্কর মহাদেবন এবং সহশিল্পীদের কণ্ঠে ঘরওয়ালি বাহারওয়ালি ছবি থেকে একটা গান।

আপনারা শুনছেন হারানো দিনের গান, শিল্পী নির্মলা মিশ্র।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হারানুদ্দিনের গান অনুষ্ঠানে শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে গানগুলি, আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, পরে ককবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

তাকার জলা নিসিমি বুক কণিকা শারিক সাল থাঙ্কা দৌ অর সামুং খানা বাকি হরকা রেসামুঙ্গ খরং খলনাইকা সুচিত্রা দেবরমাতায় বাবতোস দেবরমা আগে খনাদিবুক নাম খনাতক জামানি রেসামুং

Abba Hakino Barok Trisilai Tangkar.

তিনি বোবগরা থেকে যা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর ফিলছাড়া চিচার আজেমা সাল আগতলানো খবই হাসতে গনাঙে বরমনি বিশিনতে অসানো পালাই যাগি তঙ্গ বসগাং সেপ্টেম্বর তালনি চিসিনি সালমারি নি সিমি দিল্লি কতাল সেমিকন ইন্ডিয়া নৈসাই নিচি দক ওল বা বেরম চেঙ্গজাগান কেন্দ্রীয় পেট্রোলিয়াম দে হাবার গ্রাসমন্ত্রী হরদেব সিং পুরি শাখা দেরগাঁও ডিমাপুর গ্যাস পাইপলাইন চেঙ্গজাং মাবাই নাগাল্যান্ড টাবুক সালচি সালকা গ্যাস গ্রিড তাই বসং ক্রেস গ্রিড বাই মানজাকা হামক্রাই গনাং সামং পতাঙ্গ স্রাই আই তনিনা কক বিটি রেখা মন্ত্রী রকা প্রফেসর ডাক্তার মানিক শাহ হাস্টে ভিলেজ কমিটি তাই পুরমথা বুসকাং চংবারী ন কিটিংগৈ মিয়া আগরতলা প্রদেশ বিজেপি চেতন বাই কাইসা কুথুমলাইমুং সংসার জাকা সালগ্রা হাঙ্কর শান্তির বাজারনি সেন্ট্রাল স্কুল মিয়ানি সিমি নখা সালেনি ইউথ পার্লামেন্ট চ্যাং জাকা এনএফরে লুয়েনি বখাক্তেই জাকা তিনি হর আগরতলানি সিমি নারেঙ্গি ট্রেন থাংনা লামরওয়ানো হনি দামচিসা সতি থামচি নারেঙ্গিনি সিমি আগরতলা ট্রেন ফাইনা লামরওয়ানো হর দামচি সতি থামচি ও ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিজাং রাখাল মুকুমো সিল নক আউট ফুটবল বাতাইমুং কল্যাণ সমিতি সেমি ফাইনাল কাসকা বুসকাং দামনে সিব্রে হাস্তে বেবার খাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি ওয়াই মানুহনি হজামং রেখা নবাতি বা নাইকুং তিনি সালনি শাখানি তুমারি থামচি থামদিগি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গনে আসু যদি সাইমাকা টাকসু জরানি নিউজ হেডলাইন্স খামং টাকু তেবু খুচ নরখনাই তঙ্গ খানি রেসামং পান্ডা খানি রেসামং পান্ডা সং খনানাই নাটক আমন জিয়া গোল সং খনানাই ডাল বিডাল পান্ডা আমন জিয়া গোল নরকনি হামজাক মাছি খাতংমা পান্ডা তাই পাইথাক খনাতত খরাং পান্ডা খামং টাকু তেবু খুচ তাবং বেসব তেতাংসা রেসামং ফুং কাহাম দ্বারা আং গয়ামফাং কামিনি আসান পার্তিমা তামছি কেম গয়ামফাং কামিনি আসান পারমিতা দেব্রমা বাই পারমিতা রিয়াংনি রেসামংন খনাদিনি সিকেনা সম্ভবত হামজুক সামই তলাং দি অর সামনে খুনানা বগে কয়হকা নরবু সরাই সরাই কে কিসা সিডি জেফরু সুয় কক থাই কাহামকে সেই রহদি

খবং তা খুতে বুকুচং আসু যতই নরক তিনি খানের সামুং খানাকা অমঞ্জাগুলো চিনে পানা তঙ নাটক হাইকাবার থমনক থমনকাগুলো তাই ডাল বিদাল পান্ডা আবন জাগুলো তাই নরক নি হামজাকমা চিনি খাতংমা পান্ডা নরক নি হামজাকমা চিনি খাতংমা পান্ডা নরক ফোন খালাইনে নরক নি নরক খানা মুসমানী রসামুং নরক খাই মানে 2326253 ককটুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার রান দাপদি তাই আবন জাগুলো তাই খাত খরং পান্ডা হাইকে ডাল বিদাল পান্ডা ও ডাল বিদাল কক সালাইনে তিনি কক সান চাইচুনে চিনি বোবাগ্রা মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা নি বোবাগ্রা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ফিলছারা চিচার বিশি খনমা সাল ও সালন রক্ষাবি সম্ব খুলমুং ইয়াফারো আকাশবাণী ফাইজিং যতন খাকা হামতাই খুলমুং ইয়াফারো ফাইদাকে তাবুকচং খালায় নাটক

0: আগে নং হাতি বারসা জরালে তঙ্গই নি বাবু
1: আই মারে নাই
2: বাবু নানো সঙ্গে ব কক বৈশা হামাই আসি সাজক মাহামি তামো না হামরমানি তাবু দামো খাইছে নাই তাই থাইসা
1: কাকা মাইসা ভাই বাসি দি
2: অ হিমছি দিখাই বাবু মাইসা বই কক সালাইছে নে
3: সুন্দিন তামনি মারে সেরাই ফাংসি সিমিন কক মাইয়া
1: হিহি সেরাইনি সিমিন গিয়া তাবুক বাই বেবা গই বিশি থাম
3: মারে
1: নিসাইব হালা হামজাগো তামুখে বা বরক নেলা লাসি যাগো তামলে হিনবা বড় চাজাক ফানো ইয়ং মারেলে ক গোমানিয়া
3: আংখা মাথাক সিরি জুন্তি কবিন পি সংখ্যায় তাম হিন তাই নখে তাম যা
1: আমা সঙ্গে ককলে আং সাইমানিয়া তামুখে আংলে চালে চাজাগ অমসে কক মানিয়া
3: আচ্ছা জুন্তি নি না মারে এক্সিডেন্ট মানে ইয়াগুলো কোনো ডক্টর বাই দাদ নাই রেখে
1: নামে নাইখে অবশ্যই
2: বাবু বয়ার
1: কাকা ফাঁকি আং থাকছি না
2: বাবু বয়ার নিনি মা চালু বাই আগুলিও থাকি কিসা মানে রকস পাইলাইগ্রা দি
3: আনি কামিয়েছো থাকি ওয়ানো দমবলাস কাকা
2: বড় থাকিয়া তিনি জুটি মা বউ থাকি
3: দাকন থাকান তা দহাকে বা তিয়ার সিরি জুটি
1: মারে না তিয়ার খেলা হিন্দি
3: টাউন থাকা খাটুম খাজান না জুটি হায়া দা উ মানে কি
1: মারে মারে মানি মনে পাইলাইলিয়া থনগো কি ফিলসিদি কিরিমা হাফখা হিমদি মারে হিমসিদি
3: চুটি হিপানি হিমসিদি খাই

आसजति खोनाबाय नाटक बेर दं दिनैनि पायथाक फायसिंनि नाटक न' पायथाक बोखा खोनार जागोन गाबां दाखुथाय बखुलसं फायदे दिनैनि आलायदा पान्दा पान्दांखा सोंजतन सायमानाव आलायदा पान्दा इजराव महाराजा श्री श्री महाराजा वीर विक्रम किशोर माणिकनि फिलछारा चीचार आसेमा साल अगथार साल खनाय तंनाय खाबां दाखुताय बखखसंनो खागाहांबाय लामसगु 1908 बिसि তিনি তে সাল অগাস্ট তালনি সাল চিচকু ভাদ্র তালনি সাল থাম 1318 অতি প্রাপ্ত কৃষ্ণ জন্মাষ্টমিনী সাল বফা মহারাজা বীরেন্দ্র কিশোর তাই বুমা মহারানী অরন্ধতিনী নগ আচায় শ্রী শ্রী মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আস হালো মহারাজা বীর বিক্রম আসেমা সালবাই বাক্সা ইয়াং মতাই কৃষ্ণ নির্ব আসেমা সাল কৃষ্ণ জন্মাষ্টমী আবনে বাগিনাই লুকরং বিশিং কাইসা খাখামু কাখা ও যে আসাইনাই রাস রাজকুমার ব মূ সাংলা অব হাইন এরেঙ্গা কৃষ্ণ জন্মাষ্টমী দিন আছাইমানি ও কথার সালো অব এরেঙ্গি মেয়া অব কাইসা টিপুরান বাকি কাইসা কথার কাসাওয়ানা চরান ছিমিনো এলেম করেন বুদ্ধি করেন মহারাজা বীর বিক্রম আজরাব অনুকূল চন্দ্র দেওয়ানী থানি মুখার্জি থানি বা পুইলা পুইলানি সেরঙ্গ সেরঙ্গ আবন যাগুলো বো জেফ্রু ববা গ্রাংখা বন বরম ইয়াফরিনেই ককপনছেইনে বন ওলো বনি দরবারনি বিশিং খরকসা বন বরম ইয়াফার জাকা আমনি বাগিনেও সাজাগো আমন গরু

রাজ্য অভিষেক মানে ইয়া গলন হাক্তর ভারত হাক্তর গনাঙ্গই ত্রিপুরা হাসনি জুদা জুদা ঠাইনি সিমি বনো হামবাই ইয়া ফানানি বাগিনি হামবাইনি ককটন হাইনানি চেঙ্গ অবহাইন কাইসা বনো বরম ইয়া ফানা বাগিনে কুমিল্লানি কুমিল্লা ও কাইসা আঞ্জমান ই ইসলামিয়া কুমিল্লা ও কাইসা বনো বরম ইয়া ফানানি কাইসা সামু বতাং ইয়াগনাকা অবনা হাজাকা আদি ভাদ্র তেরশো আয়ত্রিশ ত্রিং বিশ্ব তোমা হিন্দু তোমা মুসলিম তোমা খ্রিস্টান যত টংথার হামজাংনাই রকন ববাগরানি অজি হামক্রাই গান সামনে বাকে বনু যত্ন হামবাই ইয়াফারকা রাজ্য অভিষেক ববাগরা রাজ্য অভিষেক মানে বনি আজরাও উনিশশো বাইশ বিশ্ব জানুয়ারি তাল ব্রিটিশ নি কায়সা রিপ্রেজেন্টেটিভ প্রিন্স অফ ওয়েলস ভারত বেড়াইনা ফাইমানি বারত ভারত কলকাতা ও আরো যত আদম লোক বাই ভারত যত রাজারও বাই মালাইকা

아저라고 마하라자 미르비크롬 저라이 저라 무파 비르노기술 앞으로 뭐 그탕 똥고 아 그탕 똥마 저라 뭐 기사 소리 한패한 바기니 뭐 탕마야 탕마야 바기니 뭐 비니 레프레젠테티브 칼레네 브슬라 마하라자 미르비크롬 기술 노 앞으로 콜카타 허로 우먼 마트로 치브리 14 버스 브로이어스 মহারাজা বীর বিক্রম কিশোর মানিক চোদ্দ বছর বয়স হন আপ্রতি প্রাণী প্রতিনিধি খেলাই নেই বারো বেলাই না কমানি কক না রেখা তাই লুকু খাটং মাখা উনিশশো পঁচিশ বিশ আজরাও সতেরো বছর বয়স ভারতী বাইশর লর্ড রিডিং বাইব মালায়ু মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক আজর ভারতী বাইশর লর্ড রিডিং বাই মালায়ু আবিসব বাংলানি গভর্নর রব মালায়ু রাজ্য অভিষেক মানি জাগল নব আঞ্জমন ইসলামিয়া ও বার ককনার গুম ককনার থানি আ জাগাও বনি ককনার থানি কাসাই ফেয় ত্রিপুরানি যত লোক রত্ন যত ধর্ম যত তং তার হামজাংনাই যত লুকুরগ্ন নতুই খা বাকসাকে বসকাং আগুই থানানি রাজ্য অভিষেক মানে দুই বছরনি ইয়াগুল উনিশশো তিরিশ বিশ মহারাজ পইলা বিদেশ বেড়াইনা থাঙ্গু বই হাগতর বেড়াইনা থাঙ্গু আজরব ইউরোপ বেড়াইনা থাঙ্গু নেপলস রোম ফ্লোরেন্স মিলান মন্টেকালো প্যারিস লন্ডন ব্রেসলস এডিনবার্গ গ্লাসগো বেলফাস্ট ডাবলিন হাগ বার্লিন প্রাগ ভিয়েনা বুডাপেস্ট ভেনিস অবহাই কতর কতর হাক্তনি আউলির গব বেড়ার থাকা বাজার হিস হাইনেস পোপ ফাইরাস ইটালিনি রাজা ভেনেটু মুসলিনি মোনাকো রাসনি রাজকুমার বেলজিয়ামনি রাজা ইংল্যান্ডনি রাজা রানী ওয়েলসনি রাজকুমার অভাই অস্ট্রিয়ানি রাষ্ট্রপতি মিকলাস অভাই কবং মা বরক বাইন হব আজরা মালাইখা আজরা উনিশশো তিরিশ বিশনি আঠেরো অক্টোবর ব আগুতলা ব কিফিল ফাই আগুতলা কিফিল ফাইমানি আগ্রল ন মহারাজা পুইলা যে সামনো খালাইখা আবংকা চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো একত্রিশ বিশি আজরা নব খোয়াই হাংকনি কল্যাণপুর কামিও থাঙে হাতি বাসানি ব ক্যাম্প খালায়ো আরো তঙিব হাতি বাস হাস্তিনি ত্রিপুরী বসনি লুকুর অঙ্গকারিব তে কবুন বসনি লুকুর অগবাই কক সালাইকা বাহাইকে হামকারাই খালাইমান বাহাইকে হুক বা রতেইব ফলিমুং কবাং খালাইমান অবরন্তই ব কক সালাইকা আজরণ বিশে বাদ্র তেরোশো একচল্লিশ ত্রিপুরা বিশ্ব এগারো হাজার দ্রুন জাগান ব রিজার্ভ খালাই কালাঙ্গ জরানি ফেরবাই আর রিজার্ভ তাবু বিয়াংতং আবন ওয়ানামানি কক ওয়ান সুগুইনেদি উনিশশো একত্রিশ বিশ্ব নব্বই ওয়ান সুমং আজর নব এগারো হাজার দ্রুন জাগান রিজার্ভ খালাই কালামানি তামনি বগে খালাই কালামখানা উনিশশো তেত্রিশ বিশ্ব কলকাতানি ভাইসর লর্ড উইলিং গভর্নর জেনারেল বাইব মালায়ু আ বিশ্বনি ডিসেম্বর মাস
মহারাজা ন জার্মান কনসুল নি ছিমি বনু আমন্ত্রণ খালাই যাগো ইনভাইট খালাই যাগো আরো বেরহিনা বাগৈ মহারাজ আবন ইয়াগুলো মহারাজা বীর বিক্রম কৃষ্ণমান আবন ইয়াগুলো জানুয়ার টালনি সাল নিয় ১৯৩৮ বিশ্ব রংতনি বিনি বক্র বাই মালায়ু আজর ব্রিটিশ নেভিনি যে কতর কতর বাই মালাইনে ব ব্রিটিশ নেভির বাই আজর চামুনি পান্ডব মানজাগু ১৯৩৫ বিশ্ব মহারাজা ব পুইলা ত্রিপুরা ১৯৩৫ বিশ্ব ন মহারাজা পুইলা ত্রিপুরা ত্রিপুরা স্টেট রাইফেল সংসাব ১৯৩৫ বিশ্ব আইনি ফাইনব ত্রিপুরা পুইলা স্টেট ত্রিপুরা রাইফেল সুনাম আবনিয়াগুলো ত্রিপুর ক্ষত্রিয় তাই ভলন্টিয়ার ব সাম অজরান ব অম্পিনগর অমরপুর ডুম্বর মহরিপুর পিলাক বিলোনিয়া ফেনি ও আমচাইর বেড়াইনায় ১৯৩৫ বিশ্বনি মার্চ তাল মহারাজা কলকাতা ও ভারতনি যত মহারাজার সামু পান্ডব বন বরম বাইকে ইনভাইট খালাই যাবো আবন মহারাজা কে সি এন আই বরম বাই বরম ইয়াফারো ব্রিটিশ হাফাং মহারাজা ১৯৩৬ বিশি মহারাজা তেউসা বৈহা কতর বেড়াইনা থাঙ্গ তাবনি বেসব বেড়াইনা থাকা এডেন ফুড সয়েড মাসে ডাবুস লন্ডন জুরিক প্যারিস বার্লিন ভিয়েনা মিলান নাইস কানজ অবহাই থাই রগ তাবনি বেড়াইমা জরব হিটলার বাই মালাইনা মসু জাখা ফিয়া কবাংমা বরং নবন সাকা হিটলার বাই তা মালাইনি ফিয়া আজরা মহারাজ বীর বিক্রম হিটলার বাই মালাইনা নিন মসুং জাখা আর মনতেই বাইসা কক সাজা গিয়ে দিত হিটলার বাই মালাইনা ফরু হিটলার নি হাই কবাং মানো বনে হাম সকল বাবে মালাইন ফাইকা কিন্তু মহারাজা বাবাই মালালিয়া সই হিটলার বাইন মালাইনা হিনি ওর হিটলার আনা জায়গা নাম ভাইকে সাইমাকা খরকচা মহারাজ নি দৃষ্টি শক্তি আসে খরাক বব সাইমান সই হিটলার বাইন ব মালাইখা আজর ও হিটলার বনো হায়ুনি মেপ ফুনগুই নে বন ফুনগুই রেখা যে অবয়াদা নি ত্রিপুরা ওয়ানসুগুনে দি আজর ও ত্রিপুরা হাস্তে যে কাইসা সাসাজাক হাস্তে তঙ্গ হায়ুনি লোকরক সাইমানো হিটলার ব বাই থাকছে ত্রিপুরা নি মেপ নি সম্বন্ধে সাইমানো বন মহারাজ থাংপুরু সাইখানা রেখা আবন যাকলো মহারাজ আরন ছিমি কেবলেই ফাইকা কেবলে ফাইনি ব আরনি বার্লিন ইয়াকার ফাইকা ১৯৩৬ বিশ্ব গভর্নমেন্ট অব ইন্ডিয়া নি যে কেরং রাইডার নরুগিনে দিলেও কাইসা ববাগারা রঙনি কাইসা পানি ব আরো ব মানজাকা ১৯৩৭ বিশ্ব মহারাজা বীর বিক্রম কাইসা কতনি বিশিংতেই ব আজনান ছিমিন যে ত্রিপুরা নো কাইসা কাহাম খালাই তিসান বাগিনে ভারতনি সুবাসুনি ককনু সাইতং মানে

1941 বিশি 27 সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল নি মিটিং হব মানজাগ আমন চাইছেকাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নি জড়াব তাবুনি পূর্ববঙ্গ তাবুনি বাংলাদেশ হিন্দু মুসলমান থরুকনি বিশিং দাঙ্গা নাংমানি আর দাঙ্গা নাংমানি জড়াব দাঙ্গাও কলাইনাই দেরামঙ্গ কলাইনাই রমন বাফর টিপ্রাও জাগা রেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হায়কেবা হায়ুং বেমনি চবা উলনি চবাব আগুতলা কাশা বেলাই নাকুমানি থাই ব্রিটিশ সরকার বাগিহিনী মানো আ জরানো পইলা আগুতলা ও ববাগেরানি কক বাই আর বীরখুম খলা সানাম জাগো

1943 বিশ্ব যে জরাব বেলাইখানো সামনে বিয়াল নকজাগ আজরা ববাগরা পইলা রেশনিং টাং সেপনো ইয়াফা নাও আবাই গবাম আলু কর মাসে মা নিয়ানি ইয়াকা গেবানো 1946 বিশ্ব ব্রিটিশ সরকার মহারাজান নাইট উপাধি বাই বরম খালাই নাও বার্মানি সিমি জয়পুর ত্রিপুরানি সৈন্যরক ফেপরিটালনি সালথাম 1946 বিশ্ব কলকাতা ও ফাইসফয় স্বয়ং ববাগরা আফ্রো কলকাতা থাঙ্গি বরং ইয়াসাকসগু ত্রিপুরানি অমহাই থাকরাক সেঙ্কারংনি সামনে বাগিনে মহারাজা বীর বিক্রমন ব্রিটিশ সরকার ফিল্ড মার্শাল লর্ডনি বন বরম ইয়াফার ববাগরা বীর বিক্রম কিশোরমানিক রঙনি বাগিনে গবাম সামং খালাইলঙ্কা আমনি বাগে ব জনশিক্ষা সমিতি তিনি ব জনশিক্ষা সমিতি তাই ত্রিপুরা রাজ্য প্রজামণ্ডল নি ও সামরং তৈপ ব সামং খালাইলঙ্কা বন কক নাহারিন খালাইলঙ্কা মহারাজা 1947 বিশ্বনি কইলা ফাইসিং শিলং তাই শিলং ফেডারেশন কাইসা সনাম জাকা খরকসা রাষ্ট্র নেতা খরকসা ববাগরা কবিন যত্ন কপুলং মহারাজা বীর বিক্রম কিশোর মানিকন্থানি ত্রিপুরা পুইলা ত্রিপুরা রাইফেলস ফার্স্ট ত্রিপুরা রাইফেলস ত্রিপুরা পুইলা ত্রিপুরা স্টেট ব্যাঙ্ক আবনকারী আখুরান চিমি চম্পক নগর জরা রেল রামা বনারি

0: কে কক দুক বাই করং দে আংত তিনি সাকা ওয়াই বসক থাকা হ্যালো এ ওয়াইথাম বিদেশে বেড়াই না থাকাম বা বই হাওয়া বেলাই হামবাই বেলাই হামবাই বেলাই হামবাই কামন তা কোথায় বুকুছ দাদি ফাট ফাট কে করেন দি মহারাজা বীর বিক্রম কিশোর মানিকনি বোফানি মং তাম হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: এ খাই তো সারি প্রশ্ন আছে শুনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকনি বোফানি বোম তাম বুফান বুম বিচন্দ্র ইয়া বুফান বুম তো সাইপ বুমান বুম সে সঙ্গ সাইমালিয়া খনা কানকে সাইমা কুমা আং তিনি যতন সাইখনা গাবনি যতন সাইখনা রেকা হ্যালো অরুন্ধতী দেবী বেলায় হামায় তাকুর বিশেষ ন বুঝ রসা মন খানা নাই সারি
1: বীরবিক্রম কিছু মানুষ
0: বোবাগ্রা
1: আং খানা সঙ্গে রঙা দলাইছেন হামবাইয়া ফরত তাই দ্বারা নব দলাইছেন হামবাই রসা মুখে তিনি খানা নাম সম্মান নিচে গানা গানা নিতং শিখে খাফাং খাসেরাং লিখাই সম্মান নিচা
0: দা দা কন আর রসা মুখ নাম খানা নাই বেলে হামবাই ওকে তাকু ব্রিজেস খানা দিয়ে আর রসা মুখ

0: kamang takuk tu ibu kucu nol kenai tu mo izora dal bidal panda orang tini kok salai tu mo Maharaja Birbikram Krishna Mani kuniya asimashal nol bagi izora tekai sa semung nol no semung bukanar nai kaya kalayo Tipura wo pula First, Tipura State Rifle, Tipura wo bo bisi wo Chongsa zak Hello Hey, Bridges Tiprawa first Tipra rifles. Bobagara Maharaja Birbikram Krishna Mani ka bo Tipra rifle hunde ne bo songsa mani.
1: এই অনুষ্ঠান আমরা আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনায় নজনের মৃত্যু হয়েছে। বিডব্লিউ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা কাস্ত্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের

0: অর্থনৈতিক বৃদ্ধির পেছনে সামাজিক, ডিজিটাল এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ উত্তরপ্রদেশে জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ শ্রী বৈষ্ণব বলেন, আমাদের দেশে আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে।
1: We have been growing at a very sustained pace of 6-8% growth band with moderate under control inflation, with very good balance sheet and making sure that the entire country grows together. This is possible because of the four pillars of our growth story: investment in social, digital and physical infrastructure.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। এজন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে 20-25 জন নতুন আধিকারিককে এনটিএ অন্তর্ভুক্ত করবে। এছাড়াও তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে সিআইএসএফ এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তাঁর সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ে উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারের বৈঠকে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত সিঙ্গাপুর অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে নতুন সম্ভাবনার বিষয়ে মত বিনিময় হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাত্রে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর, দাঁতের ডাক্তার নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। দেশের গৃহস্থালী পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই প্রকল্প কার্যকর হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সক্রিয় পিএনজি সংযোগের সম্প্রসারণ প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য এই প্রকল্প কার্যকর করা হবে, যাতে আরও বেশি পরিবার তাদের রান্নাঘরে পাইপলাইনবাহিত গ্যাস ব্যবহার শুরু করতে পারে। বর্তমানে দেশে 1,74,00,000 গৃহস্থালী পিএনজি সংযোগ রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ উত্তরপ্রদেশ ও দিল্লির 10টি স্থানে অর্থ পাচার মামলায় তল্লাশি অভিযান চালিয়েছে। মৌলানা মোহাম্মদ আলী জহর ট্রাস্ট এবং মোহাম্মদ আলী জহর বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে এই অর্থ পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণে বরাদ্দকৃত অর্থ পাচারের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়াজনিত কারণে শ্রীমাতা বৈষ্ণবদেবী তীর্থযাত্রার রেজিস্ট্রেশন আপাতত স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রার ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের রেজিস্ট্রেশন ইতোমধ্যেই হয়ে গেছে, আবহাওয়া ভালো থাকলে তাদের জন্য যাত্রার অনুমতি পুনরায় দেওয়া হবে, তবে তীর্থযাত্রীদের কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিন ব্যাপী একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। গতকাল অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় মহারাজা বীরবিক্রম কিশোরকে একজন দূরদর্শী শাসক হিসেবে বর্ণনা করে শ্রী শাহ বলেন, তিনি ত্রিপুরায় জনমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। মহারাজাকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে তিনি স্মরণ করেন। কলকাতার নিউ মার্কেটের মির্জা।

0: গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে নজনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সাত সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসিডি ডিসপার্স নীলাঙ্গী। এই ঘটনায় মৃতদের মধ্যে আছেন দুই মহিলা ও একটি শিশু। আহত ১৬ জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান শিল্পমন্ত্রী তাপস রায় ও পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, প্রশাসনিক তৎপরতায় 80 জনকে উদ্ধার করা গেছে। এদিকে দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী এই অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী শোক ব্যক্ত করেছেন। উভয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 50% হারে শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করা পিছিয়ে দিয়েছেন। দুদেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক শুল্ক আরোপের সিদ্ধান্ত আগামী শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যিক লেনদেন এবং শুল্ক হার নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির দীর্ঘমেয়াদী উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা মজবুত করার বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছে। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শেষে যৌথ আন্তঃমন্ত্রণালয়ের বিবৃতি গ্রহণ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও প্যারিস সমঝোতার উপর ভিত্তি করে রাষ্ট্রসংঘ কনভেনশন ও 2030 সালের কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জম্মু কাশ্মীর সরকার পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে ল্যান্ড পুলিং বা জমি একত্রীকরণ নীতি 2026 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জমির মালিক ও উন্নয়ন সংস্থাগুলির স্বেচ্ছায় জমিদানের মাধ্যমে এই জমির ভাণ্ডার বা ল্যান্ড পুল গড়ে তোলার কথা এই নীতিতে বলা হয়েছে। 1970 সালে জম্মু কাশ্মীর উন্নয়ন আইনের আওতায় ঘোষিত বিভিন্ন এলাকার জমি এই নীতি অনুসারে এই পুলে নেওয়া হবে। নেদারল্যান্ডসের আমসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন ইন্টার্নশিপ চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কাপিলা ও তানিশা কাস্ট্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডো স্টেডিয়ামে তারা সরাসরি লিও আইওকে চোং এবং নেগ ওয়েং চিকে 21-11, 21-11 হারিয়ে দেন। ধ্রুব ও তানিশা প্রাক কোয়ার্টার ফাইনালে চীনা জুটি চেন ফ্লেং উই ও গুয়ো জিং ওয়ার মুখোমুখি হবে। ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে আজ গলে শ্রীলঙ্কা মধ্যাহ্ন বিরতি পর্যন্ত 6 উইকেটে 175 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস PNG সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতা নিউ মার্কেটে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বিডব্লিউ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা কাস্ট্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আগরতলা FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান।
2: মানে খা কই না ক গিয়া তাবো আং কুশন সে সঙ্গেই তো নন আ কুশন উত্তর নাম সাই দাম না আবসে সঙ্গো কোশেন কাং কাং কে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকনি বসুক উমর নি জরাব বয়স নি জরাব বুফা বীরেন্দ্র কিশোর মানিক ইয়াকারে কালাংথাং ও হানো ইয়াকারে কালাংথাং বেলাই হামবাই ফুংনি ক ফুঙ্গল লাইথাং খা আবনি নি আবনো আরো কসাইতাম খেতাম গলা তাকু নং তো।

0: ইর হক না হয়তো বা আন থানি কবং মনে মেসেজ তঙ্ক যত নিত জরান বিশিং খনা সম্ভব ইয়া বা জেনি মানখা যে বুসকাং কালাইখা যত নন খনাকা নন বেলাই হামবাই ফাইনে পানা ও ফানো খনা জাগান আবন বাগিনে জানি জানি খনা জাগলিয়া নরংন নং নরংন থানে ব্যাকর মুং সানজাও নাকার মুং সানজাও যত নু খনার মানানি আবো ক গিয়া হ্যালো
1: হ্যালো
0: সামুং কাতা খুব সারি রতনপুর তাকুক সচিন বেলায় বেলায় হামবাই পনেরো বছর বয়স না বুফা ও হানো ইয়াকার কাউন বেলায় হামবাই তাকুক না বেলায় হামবাই বেলায় হামবাই চিনি জরা তো তাবনে বেসব আসু জরতিন আবনে বেসব তাই নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা খামং তাকুতে বুকুক নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা ও নরক খনাতক জমানি রেসাবং ন খনাদাই হিন্দি কহকরক জে সাবো নরক জে খনা না মুসুমানি নরক কল খালাইদি খনাই মানাই 232-6253 কগ্রুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকট নাম্বার না তাপুতে হ্যালো
2: হ্যালো তার আং তে করজলা নু দিরিজাস
0: ছাদে বোর চামু খনা নাই
2: আর দি সিন্দি দি চুরি দি তেরা তুরাই গে মানিতা কুমার খান বাইরে সাজাক দি চুরি দি তেরা তুরাই গে মানিতা
0: আচ্ছা সামনে খনা নাই
2: ও ও বক তারা ন ন খাস নাম্বার দে খায়ো
0: আনন খনার নাই
2: যত খাই রং বাগে

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন না হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রজনীকান্তের গান রজনীগন্ধা অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন রজনীগন্ধ অনুষ্ঠানে রজনীকান্তের গান। শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতাবন্ধুর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 2:30:25। এখন শুনবেন সুর মল্লিকা। এই অনুষ্ঠানে বাংলা আধুনিক গান, আজকের শিল্পী সাদিনা সারগম।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ স্বাধীনা সরগমের কণ্ঠে শুনলেন সুর মল্লিকা অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এবং তারপরই শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার প্রচারিত অনুষ্ঠান।

अकेला इस शहर में, रात में और

0: कभी रंगमंच की तालियों ने जिनका हौसला बढ़ाया, तो कभी फिल्मों और
1: এতক্ষণ রেলিউরে শোনা হল বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী বিরোনিয়া আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচারতরঙ্গে। এবারে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং এরপরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: to file an affidavit setting out the steps being taken to implement the Radhakrishnan Committee's recommendations. Kolkata police has formed a special investigation team to probe the death of 9 people in a fire at a hotel on Mirza Ghalib Street in New Market area. The 7-member SIT is being headed by DCDD Sparsh Nilangi, Industry Minister Tapush Roy and Municipal Affairs and Urban Development Minister Agnimitra Paul visited the spot this morning. She questioned how the hotel was allowed to operate despite allegedly lacking adequate fire safety arrangements and an emergency exit. Heavy rain in Uttarakhand, particularly in the hill areas, has disrupted road connectivity at several places. Efforts are underway to restore connectivity at the earliest. Flood situation remains critical in several parts of North Odisha, with Bhadrak among the worst affected, as swollen rivers inundate villages and disrupt normal life. The Indian Meteorological Department has forecast very heavy rainfall conditions over North Chhattisgarh, East Madhya Pradesh, Uttar Pradesh and Uttarakhand today. In Colombia, the death toll from the powerful 7.4 magnitude earthquake has risen to 312, with 4,611 people injured and 290 still reported missing. The National Unit for Disaster Risk Management said around 277 buildings have collapsed, while nearly 30,000 homes have been damaged. Benchmark domestic equity indices ended on a negative note today. The Sensex declined 326 points to close at 76,910, while the Nifty lost 77 points to settle at 24,078. In FIH Hockey World Cup, the Indian men's team will face arch rivals Pakistan in a crucial Pool D encounter in the Netherlands this evening. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইল হোসেন।
2: নমস্কার, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার জন্মস্থান রাজনগর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা। এখন আমি রাজনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মরত। ছাত্র জীবনে আমি উদিপূর্ণবদ্ধ স্কুলের হোস্টেলে থেকে 2005 এবং 2007 সনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স আগরতলা থেকে ডিপ্লোমা ইন ফার্মাসি ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স কমপ্লিট করি। যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কর্মসংস্থানের জন্য চেষ্টা করি এবং 2014 এনআইটি আগরতলাতে কন্ট্রাকচুয়ালভাবে ল্যাব টেকনিশিয়ানের জব পাই এবং শেষে 2017 ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে যোগদান করি। 2019 সনে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হই। এখন আমার মা বাবা স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার জীবন। দীর্ঘ 9 বছরের পেশাগত জীবনে আমি আমার সর্বোচ্চ দেওয়ার জন্য চেষ্টা করি। আমার এলাকার মানুষের সেবা করার জন্য আমি দায়বদ্ধ। রাজনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই সুস্থতা কামনা করি। ধন্যবাদ।
1: জীবনের গল্প অনুষ্ঠানে আজ ছিলেন রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইল হোসেন। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছবি গান। আজ শুনবেন মধুমতি ছবি গান। গানটির গীতিকার শৈলেন্দ্র এবং সুরকার সলিল চৌধুরী। প্রথম গানটির শিল্পী মুকেশ।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে একে হিন্দি ছবি বিজ্ঞান ছবি মধুমতি। লতা মঙ্গেশকর পর এবারে শিল্পী মুকেশ এবং লতা মঙ্গেশকর, গীতিকার শৈলেন্দ্র এবং সুরকার সলিল চৌধুরী।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল মধুমতি। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। ছবির গানগুলির গীতিকার ছিলেন শৈলেন্দ্র এবং সুরকার সলিল চৌধুরী। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী পিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সুবোধ রায়।

0: Buttery Bliss, where cream.
1: অমর পালের পর অনুষ্ঠানে এবারের শিল্পী রুনা লায়লা।

0: এতক্ষণ পরিবেশিত হল লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ শুনলেন সুবোধ রায়, পূর্ণ দাস পাউল, অমর পাল এবং রুনা লাইলার কণ্ঠে। শেষ হল লোকসঙ্গীত আকাশবাণী মিলনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কাকবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাৎকার ব্যক্তিক ইমাম কাহাম। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন ধনু কুমার মুরাশিং। আকাশবাণী বিলনিয়া কেন্দ্র নিয়ে কাকবরক হতলয় আওয়াইজাক ও ইমাম কাহাম পান্তাব আং খরকসা শিখলান রেঙিত বোখা তাক বাবাই আং কক সলাইনে তাক বানি বুসকং আজক যাক কে খাপাং সং পুইলানো ও শিখলানি মুং তে নিকমাং সিনান লাইও নিনি মুং তে নিকমান সাগ্রাদে
1: বেলাকে হামবাই আনি মুং খা ডক্টর দনু কুমার মুরা সিং আনি পারাং খা বাদ্রি পাথর গুমটি ত্রিপুরা
0: নুং তো নিনি মুং সাকা ডক্টর দনু কুমার মুরা সিং নিনাই নুং তামনি উপর ডক্টর খাইকা আছে শাখা দি
1: আং ডক্টর খাইকা ভেটেনারি সায়েন্স যেটা পশু ডক্টর হইন বাংলা ভাই
0: মানে চিনি যে মুসুক তগ্নক
1: মাল মাতা নি বাংলা
0: কে নুং তো শাখা নো নিনি নক বাদরে পাথর উদয়পুর মহকুমা নি গোমতি ডিস্ট্রিক্ট নি নক কা নিনি নক তম পঞ্চায়েত নিয়ে বিশৃঙ্গ দেয় না এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিশৃঙ্গ
1: এডিসি নিয়ে কাউন্সিল
0: নোয়ানা সাগরা দিয়ে যে নিনি নক তো অশোক বিশৃঙ্গ অশোক বিশৃঙ্গ বাহাইকে ইয়াকলি কাউই কাউই নিয়ে তিনি মানে ডক্টর রংখা অবকিশা সিরান মজুম আং
1: হাও আং আনি স্কুল সুরক্ষায়ও পারানি স্কুল বাদ্রি পাথর জেবি স্কুল
0: জেবি স্কুল হ্যাঁ
1: ক্লাস ফাইভ জোড়া এমন পরে ক্লাস সিক্স টু টেন আং পরীক্ষা মির্জা হায়ার সেকেন্ডারি স্কুল গানাউনু এমন পরে আং টেন ক্লাস ইলেভেন টুয়েলভ সায়েন্স ট্রিনিটি পরীক্ষা উদয়পুর রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল টু থাউজেন্ড থার্টিন পাস আউট হঙ্গো এমন পরে আং টু থাউজেন্ড থার্টিন সিমি টু থাউজেন্ড এইটিন জোড়া আং পরীক্ষা ত্রিপুরা ভেটেনারি কলেজ আর কে নগর ওয়েস্ট ত্রিপুরা কলেজ আমাকে আমন পরে মাস্টার ডিগ্রি খাইকা আং মিজোরাম মিজোরাম ভেটেনারি কলেজ টু থাউজেন্ড এইটিন টু টু থাউজেন্ড টুয়েন্টি জোড়া বিশিনি মাস্টার ডিগ্রি খাইকা আং ভেটেনারি খাইনে কলেজ অপসেটিক্স সাবজেক্ট নি উপর হিংকে আমি পিএইচডি খাইকা উত্তরাখণ্ড পানগর জীবিপন ইউনিভার্সিটি আন্ডার
0: পিএইচডি উপাইখা
1: পিএইচডি উপাইখা
0: আচ্ছা আচ্ছা কিন্তু বেলাই কাহাম দিনই তো যে যে নুং যে সুরুংমানি যে বরম ব্লাই ও তো কলকমা লাম কলকমা নুং খরকসা পারানি চাই পারাওয়াতর খানু তেওসি আব মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিশৃঙ্গসি যিনি মা ফা তো কবাং নুংখা তাঙ্গুই তুই চানাই নিনি মা ফা তাম তাঙ্গুই তুই চানাই বড় গিরিসি খাইনে দে না সেবক খাইও কিছু সিনেমা মজা
1: আনি মা বাবু ফার্মার্স নো মানে গিরিসি খাইচাও আমি নো ফাইকাটা পরি ফাইকাটা
0: আচ্ছা কে নাই দিয়ে খাই তোলে খাবাং সং যে নগর আং পয়সা তংখাই যে রুংমারি কাহামং নাই অবক গিয়া বা মা ফা সেবক লাইকে যে বসাবতুই রুংমারি কাহাম নাই বা লামা কাহামি নাই অবক গিয়া অবহাই খাইয়া যারা নগ নুখুং খাই জানাই বা হুক বার খাই জানাই ব্রুমি বসাবো বরক খাও অবন তাবক আনি বসকাঙ্গ ডক্টর দনু কুমার মুরা সিং বনি নাইটি ব ভেটেনারি সায়েন্স বনি মাস্টার ডিগ্রি অবনি পড়িব পিএইচডি বুক লাই পাইখা কেতাবক ব নুং তাবক তামক লাই তাবক
1: তাবক আং ত্রিপুরা ভেটেনারি কলেজ এজ এসিস্টেন্ট প্রফেসর

0: কিন্তু ওয়ানসুক মুঙ্গো কিসা
1: ফের কাটা
0: ফেরি দুঙ্গা ও হে হে বা কক্কুবি দে
1: আ কুবি না
0: মানে লাম কলক হে ওয়ানসুগিয়া আর কি সেদার মানুক জাগো নিকে সুং তাবুর তা শানে ফাইছি নাই একো এই যে সুরুং থানে হ্যাঁ তাবক তো রুং নগ কাহাম কাহাম ফুরুং নাই ফাইকা
1: আও
0: আপনি পড়ব সুরুং থানে দেরামং ফাইও বা ভাই নুং জাগো বা খাওয়াইরা নুং সাকা যে ব্রক যে সোশ্যাল অ্যাক্টিভিটিস জরা কম বা রহরু অবহায়ং থাকা আবাদিব মানে যারা সুরুঙ্গি ফাইকা বা সুরুঙ্গার মুসুঙ্গু খাওয়ারি ফাইও ব্রক তাই তাম তাম বিয়াং থাঙ্গি তাম সুরুঙ্গিমান হাস্তেন বিচুঙ্গ অংথন বা হাস্তেন ভাদরা অংথন বাহাইকে সুরুং জানে তং বা লামার তাম তং তাই
1: তাবুক নিনি অনলাইন যতক্ষণ অনলাইন ডিজিটালাইজ নুই থাকা হংকে কবংমা নিনি ইউটিউব কমা চ্যানেল দং নু সুরুনা বাগাই নং কতাল কতাল যে কোন স্কিল সুরুমানো
0: ওকে একাডেমিক ফাতারো
1: একাডেমিক ফাতারো যে কোন স্কিল সুরুমানো নং আর্ট হিন্দি যে কোন আর্ট যে কোন মানি সামনা বাগাই সুরুনা গে মানে আত্মনির্ভর মনন বাগিতা আচ্ছা লামা কবং তো তাবুক তো ডিজিটাল লঙ্কা নিন এআই নি জামানা এআই রক সুরুমানো তার সফটওয়্যার ডেভেলপমেন্ট রক সুরুমানো হ্যাঁ যদি সাইন্টিফিক্যালি যে কালচার মানে চাষ খাই নি সাইন্টিফিক্যালি কালচার আমার সুরুমানো আপনি এটা
0: তাবুক তো নিনি কং নিনি কং নি বিষয় মাংখা যে ডিজিটাল যদি আবার নিনি সাবজেক্ট যা তুমি কিসিয়া সেরাম যখন ডিজিটাল মানে থামো
1: ডিজিটাল মানে নিনি যে ইলেকট্রনিক্স মানে আমন ইউজ খাই নাই যেমন কম্পিউটার হিন্দি মোবাইল হিন্দি তাবুক তো আমার তুই নেই আমন ইউজ খাই নাই যেটা চুং তাবুক নিনি প্রবলেম সলভ খাইমান তা আমি ডিজিটাল
0: আচ্ছা এই বাক্সা বসু নয় যে অনলাইন মানি পাইলে মানে অবহাই মানে আবার বসুক বা সই বা তাম
1: অনলাইন মানি পাই মানি তাবং খা আমাকে নাঙে নাঙে পাইখান তো অংখা বাকসা নাইয়াও পাইও আমার কাছে নেশা হাইছে মানে তাবো পাইখান কিছু ব্রবু নন ফালনা বগে বড় অফার অফার নি মেসেজ রহনাই এড ফুং নাই অর কালায়াকে মতা
0: নাই পাইলা হাঙ্কে কাহাম
1: নাই নিন যে নাংমানি তাবো কানি ফ্রিজ নাঙি টংখা হুঙ্কে আং ফ্রিজ পাইখা বাট ফ্রিজ লগে যে কমুনি মানি পাইখা এক্সট্রা দেব পাইনা খা আমাকে চাইয়া তা
0: আচ্ছা তাবলে নিন ধরে পাইছি বন্তাইছে হাই না হাই মানে নুং তাম ওয়ানসক বুসকাং গতাই তাম ওটা ওয়ানসক নুং তো তা খরচা ফুরুং নাই অংখা বুসকাং তাম ওয়ানসক তাই
1: আনি ওয়ানসক মাংখা আং চাকরি খাইনে নো আনি পারানি বড় রং কিসা লামা ফুং না মসঙ্গ লামা বলতে নুং ভাইকে সাকসেসফুল হং মানে লাইফ তাম লামাকে নি তাম গুল না নাই মানসু মুনার নাই তাম পরীক্ষা বিয়ং দি লামা থাকে নো নি ড্রিম ন সাকসেসফুল খাইমানাই আমার কিসা বং সাইমানার মজুং বড় বাকসা সাইছি মায়া বিয়াং ভাইকে পরীক্ষা বিয়াং থাকে তামাকে মানাই তাবুক নুং পড়ি না হাঙ্গে কবং মানি স্কলারশিপ অপশন দো নুং স্কলারশিপ এপ্লাই খাইমানো হুঙ্কে আমাকে কিসা ফাইন্যান্সিয়াল নি বাইন্ডে কিছু কমি থাকতা পড়িনা
0: হ্যাঁ সঙ্গ তো কক সলাইমাং সলাইমাং পাইথাক ফাইজিং জরা পাইথাক ফাইজিং ফাইসক পাইখা নুং খরকসা শিখলা তাবুক তো চিনি শিখলা চলাই রঙে যে নুকজাখা কেফেক মনি চামানি বা হাই মনি টাংলান সইয়া তুইনান সইয়া সুনান সইয়া অবহাই কবমা নুকজাক দোংখা মানে লাম হামিয়া হিমি দোংখা চিনি শিখলা চলাই রং বুরুক বা তামান বাগে হাইয়ং বা বুরুন তাম সানা মুচুং নু
1: ফার্স্ট আনি ওয়ান সুমুং খা আম ফালনাই কৃ হিংকাঙ্কে নুং চানাই বুরুন মানাবা হিংকে আনি ফার্স্ট গাং ফালনে রমান নাও আমার যারা চানাই বরং বুঝি নাও হিংকে আমো চিনি ছাব নাই আমো সুং নাই নাই চিনি পারানি যে পাড়াও তোনাই বড় অকরা চাকরা বরং নাই নাই বড় বড় মুইনে বন বুঝাই নাই যে আমার খাকে তাম তাম অঙ্গিমান নিন ফিউচারও তাম তাম প্রবলেম অঙ্গিমান আমাক বরং বুঝে নাই ফালনের বরং রমনা নাই বড় ফালি মেয়েতেই
0: তাহলে সবসময় শিখলাম চিনি শিখলা চালায় যে তোমার তামসানা মচুং
1: আং

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন মিলেট চাষ পদ্ধতি নিয়ে বলবেন কৃষিতে স্নাতক ডিগ্রিধারী কৌশিক চন্দ্র নাথ।
1: সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠান। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো এই বিষয়টা সম্পর্কে আমরা যারা কৃষক ভাই বোনরা রয়েছি তারা ততটা অভিজ্ঞতা সম্পন্ন নই এবং আমাদের এত অঞ্চলে সেটা তেমনভাবে চাষও হচ্ছে না, তবে কিছু কিছু হচ্ছে, হয়তো সেটা কি জিনিস আমরা জানি না। আমরা যদিও এটাকে এক একটা জিনিসের হিসেবে নাম জানি, যেমন কামন ধান বা অন্যান্য শস্য যেগুলি, কিন্তু এই শস্যগুলিকে মিলিতভাবে বলা হয় মিলেট। তো আমাদের সারা দেশে মিলেটের যথেষ্ট চাহিদা রয়েছে এবং দেশের বিভিন্ন রাজ্যে আমাদের যারা রয়েছেন মিলেট চাষ করে অর্থ উপার্জন করে এবং মিলেট এটা খাওয়াও হয় এবং খুব উপাদেয় জিনিস। তো এই মিলেট নিয়ে আজকে মিলেট চাষ পদ্ধতি এবং আমাদের এত অঞ্চলে কোনটা হবে কি না সব নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি স্নাতক কৌশিক চন্দ্র নাথ। ওনাকে প্রথমেই আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
2: নমস্কার।
1: তো কৌশিকবাবু, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টা মিলেট, তাই প্রথমে আমাদের কৃষক ভাই বোনদের যেটা পরিচিত করতে হয় যে মিলেট জিনিসটা কি, এই নিয়ে যদি আপনি আপনার আলোচনাটা শুরু করেন, তারপরে আমরা যাব চাষ পদ্ধতি নিয়ে।
2: দেখুন, মিলেটটা হচ্ছে একটা দানাদার শস্য যেটা মানুষ এবং পশু পাখি উভয়ই খাওয়ার যোগ্য এবং এটা বিভিন্ন শারীরিক গঠনের দিকেও অনেক কার্যকর। যেমন মিলেটের মধ্যে যে দানাশস্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরগাম, তারপরে আছে
1: জোয়ার,
2: বাজরা, রাগি, কাউন চাল, আপনি যেটা বললেন
1: কামন
2: চাল, ঠিক আছে। তো এখন আমি সরগাম অর্থাৎ জোয়ারটা সম্পর্কে একটু আলোচনা করছি, ওটা চাষ পদ্ধতিটা কিভাবে হয়, ঠিক আছে।
1: আমাদের এখানে সবচেয়ে বেশি কোন জিনিসটা
2: আমাদের এখানে, এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে, স্পেশালি আমাদের ত্রিপুরা রাজ্যে কামন চালটা অনেক পরিমাণে চাষ করা হয়।
1: ঠিক, মানে জেনে হোক আর অজান্তে হোক কামন ধানের চাষ আমাদের এখানে হচ্ছে, কিন্তু এটা যে মিলেট সেটা হয়তো আমাদের কৃষক ভাই বোনদের জানা নেই।
2: হ্যাঁ, ঠিক।
1: তো আপনি যে চাষ পদ্ধতিটা প্রথমে শুরু করছেন সেটা হলো
2: জোয়ার।
1: হ্যাঁ,
2: তো সরগাম, ঠিক আছে। এই সরগামটা হচ্ছে একটা ঘাস জাতীয় উদ্ভিদ যেটা থেকে দানা দানা অনেক ধানের মতো শস্য বের হয়। এটা আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য, এমনকি আমাদের ভারতে এটা জোয়ার নামে পরিচিত সরগামটা, ঠিক আছে। এবং পৃথিবীর মধ্যে এটা পঞ্চম স্থানে আছে উৎপাদনে। এটা মানুষের এবং পশু পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটার জন্য যে উপযুক্ত মাটি প্রয়োজন, চাষের জন্য আমাদের যে মাটি অত্যন্ত প্রয়োজন, মাটি না থাকলে
1: আবহাওয়া,
2: জলবায়ু, এগুলো অত্যন্ত প্রয়োজন। জোয়ার চাষের জন্য যে মাটির প্রয়োজন সেটা হচ্ছে বেলে দোয়াশ মাটি, এমনকি কম উর্বর যে বেলে দোয়াশ মাটি আছে ওটাতেই সরগামটা ভালো চাষ হয়, এবং যে মাটিতে

0: নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে ওই মাটিতে এটা চাষ ভালো হয়। আর মাটির যে পিএইচ, আমরা সকলেই জানি পিএইচ কি, এই পিএইচটা 6 থেকে 7.5 এর মধ্যে থাকলে ভালো হয় জোয়ার চাষের জন্য। জোয়ার চাষের জন্য মূলত গ্রীষ্ম এবং উষ্ণ জলবায়ু প্রয়োজন। 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অঙ্কুরোদ্গমে সুবিধা হয়। এই তাপমাত্রায় 80% বীজ অঙ্কুরিত হয়ে যায়। 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর গাছের বৃদ্ধি ভালো হয়। তারপর আছে আমাদের বপনের সময়, আমরা কোন মাসে কিভাবে বপন করব। রবি এবং খারিফ উভয় মরশুমেই সরগাম অর্থাৎ জোয়ার চাষ করা হয়। রবি মরশুমে 15 অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এবং খারিফ মরশুমে 15 এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই বীজ বপন করা হয়। এমনকি বীজের পরিমাণ, আমরা জানি কোনো একটা জমিতে চাষ করতে গেলে, যে কোনো কিছু চাষ করতে গেলে বীজের পরিমাণ অত্যন্ত প্রয়োজন, কানিপতি বা হেক্টর প্রতি এটা প্রয়োজন, ঠিক আছে। তো এ আমাদের সরগাম অর্থাৎ জোয়ার চাষের জন্য 30 থেকে 35 কেজি বীজ প্রয়োজন প্রতি হেক্টারে। হ্যাঁ, তারপর আছে আমাদের রোপণ পদ্ধতি, আমরা কিভাবে রোপণ করব। আমরা দেখি বিভিন্ন জায়গায় কৃষকরা ছড়িয়ে ছিটিয়ে করছে, কেউ লাইনে করছে, তবে আমি এখানে স্পেশালি বলবো যে লাইন সোয়িং অর্থাৎ আমরা সারিতে যেই বপন সিস্টেমটা আছে ওটা করলে অনেক ভালো হয়।
1: আচ্ছা,
0: কেননা আমরা যদি ব্রডকাস্টিং করি অর্থাৎ ছিটিয়ে যদি করি, এক জায়গায় অনেকগুলো বীজ পড়ে, তারপরে ওই জায়গাতে মাটির মধ্যে অনেকগুলো গাছ উৎপন্ন হয়, তো ওদের মধ্যে একটা কম্পিটিশন, খাদ্য নিয়ে, মাটি থেকে নিউট্রিয়েন্ট সংগ্রহ নিয়ে একটা সংগ্রাম সৃষ্টি হয়, যার মধ্যে অনেকে বেঁচে উঠতে পারে, অনেকে মারা যায়। কিন্তু আমরা যদি লাইন সোয়িংটা করি, আমরা প্রত্যেকটা লাইনে একটা নির্দিষ্ট পরিমাণ বীজ ফেলে যাব, তাহলে কি হবে, মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ ওরা ওদের বৃদ্ধির জন্য যতটুকু প্রয়োজন ওটা নিয়ে নেবে, তো কারোর মধ্যে কোনো কম্পিটিশন হবে না, অর্থাৎ গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারবে।
1: ঠিক।
0: আর সার প্রয়োগ, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সার, সার ছাড়া আমাদের কোনো কিছুই হয় না। তো সব গাছেরই বা সব শস্যেরই বৃদ্ধির জন্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম অত্যন্ত প্রয়োজন। তো আমাদের সরগাম অর্থাৎ বাজরার ক্ষেত্রে কানিপতি বা হেক্টর প্রতি 130 কেজি ইউরিয়া, 200 কেজি এসএসপি এবং 80 কেজি এমওপি প্রয়োজন
1: হেক্টর প্রতি,
0: হেক্টর প্রতি। এখন আছে জমি চাষ পদ্ধতি, কিভাবে আমরা জমিটা তৈরি করব।
1: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা মাটি পরীক্ষা করি নি, সেই মাটিতে হবে কিনা সেটা দেখছি, তারপরে
0: ওই মাটির পিএইচটা কত আমরা এটা দেখছি,
1: সবকিছু দেখছি। সেক্ষেত্রে জমিটা তৈরি করা আমাদের খুবই জরুরি।
0: তো আমরা কিভাবে জমিটা তৈরি করব। তো জমিটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে জমিটাকে একটা চাষ দিতে হবে, তারপরে আমরা যে ওই ফার্টিলাইজার অর্থাৎ আমরা যে সার প্রয়োগ করব, ওটা যে নাইট্রোজেন গঠিত যে সার আছে 130 কেজি ইউরিয়া, ওটার 50% আমরা প্রথমে মাটি তৈরি সময় দিয়ে দেব, এবং যে এমওপি ও এসএসপি আছে ওটাও দিয়ে দেব, আর বাকি 50% আমরা দুটা কিস্তিতে ভাগ করে নেব, একটা 15 দিন পর আর একটা 30 দিন পর, গাছে আগাছা বাছাইয়ের পর আমরা এটা মাটিতে দিয়ে দেব, তো গাছের বৃদ্ধিও ভালো হবে। তারপর আছে সেচ ব্যবস্থা। এই সরগামের ক্ষেত্রে সেচ ব্যবস্থা তেমন লাগে না, এটা একটা
1: ভালো দিক,
0: উষ্ণ জাতীয় জায়গার ফসল যার জল তেমন প্রয়োজন হয় না, তবে বিশেষ যদি প্রয়োজন হয় প্রথম একটা সেচ 20 থেকে 30 দিন পর দিলে অত্যন্ত ভালো, এবং আর কেউ যদি আবার বেশি দিতে চায় দ্বিতীয় সেচটা 50 থেকে 60 দিন পর দিয়ে দিলে যথেষ্ট। আর রোগ,
1: হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রোগ পোকা আমাদের সবকিছুতে আক্রমণ করে, বিশেষ করে চাষের ক্ষেত্রে আমরা সবজি বলুন আর ধান বলুন যাই কিছু বলুন, সেক্ষেত্রে মিলেট হোক আর অন্যান্য কিছু হোক, এখন বর্তমান দেখা যায় মাছ এবং আমাদের যে গবাদি পশু তাতেও রোগ রয়েছে, তো রোগ পোকাটাই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে কি ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে এবং কি করা উচিত?
0: নিশ্চয় বলছি, আমরা রোগ পোকা দমনের জন্য আমরা প্রথমে যেই সময় বীজটাকে আমরা বপন করব, ওই সময় বিভিন্ন বীজনাশক দিয়ে ওটাকে শোধন করে আমরা লাগাবো, এর ফলে কি হবে যে বীজ গঠিত যে রোগগুলো আছে ওগুলা হবে না। এর জন্য আমরা কি করতে পারবো, থিরাম বা বিটাডেক্স এগুলো পাওয়া যায় বাজারে, ওটার মধ্যে বীজটাকে চুবিয়ে রেখে ভিজিয়ে রেখে একদিন পর লাগিয়ে দেবো।
1: মানে বীজ শোধন খুবই জরুরি,
0: শোধন খুবই জরুরি যে কোনো ফসলের ক্ষেত্রেই হোক না কেন। আর তাছাড়া জোয়ারের ক্ষেত্রে যে বিশেষ রোগগুলি দেখতে পাওয়া যায়, যেমন ডাউনি মিলডিউ, পাতার নিচটা অনেক পোকামাকড় দেখা যায়, হলুদ হয়ে যায়,

0: তারপর আছে লিভ লাইট, তারপর আছে অ্যানথ্রাকনোস পাতাগুলো কুচকিয়ে যায়, এইসব কিছুর জন্য আপনার বাজার থেকে যে কোনো ফাঞ্জিসাইড অর্থাৎ ছত্রাকনাশক কিনে আমরা দিয়ে দেবো এবং কি এটা দমন করা যায় এর মাধ্যমে।
1: তাহলে আমাদের এখানে আপনি যেটা আলোচনা করলেন কি বাজরা,
0: বাজরা
1: এই বাজরাটা হওয়ার
0: জোয়ার,
1: জোয়ারটা আমাদের এখানে হওয়ার মতো সম্ভাবনা রয়েছে,
0: সম্ভাবনা রয়েছে যদি কেউ চাষ করতে চায় করতে পারে, পরীক্ষামূলক ভাবে তো দেখতেই পারে যে চাষ করা যায় কি না, উৎপাদনটা কেমন হচ্ছে না হচ্ছে।
1: কিন্তু আরো রয়েছে বাজরা,
0: বাজরা আছে, তারপরে আছে কামন চাল,
1: সেটা কি আমাদের এখানে সে ধরনের আবহাওয়া জলবায়ু সব ঠিক রয়েছে বাজরা চাষের ক্ষেত্রে?
0: তেমন আবহাওয়া এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে,
1: মানে যদি করে,
0: যদি করতে চায়।
1: হ্যাঁ, মানে জমিটা তো বললেন কি ওই ধরনের বা প্রতিটি জমিতে কি করা যায় এই ধরনের কিছু?
0: করা যাবে, যেই জমিতে অনেক বছর ধরে চাষ হচ্ছে না ওইখানে আমি করে দেখতেই পারি,
1: দেখতেই পারি,
0: দেখতেই পারি, হলে হবে না হলে না এটা পরেরটা পরে আমরা চাষ করে দেখতেই পারি কি হয়।
1: আরেকটা যেটা বললেন কামন ধান, আমাদের এখানে চাষ হচ্ছে,
0: হচ্ছে।
1: হ্যাঁ, তো এই কামন ধানের চাষ পদ্ধতিটা যেহেতু বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, এখনো মানুষ আমাদের অনেকে রয়েছেন হয়তো এই কামনটা চিরাচরিত পদ্ধতিতে কিছুটা অল্প পরিমাণে করছেন, কিন্তু আমাদের যেহেতু বিজ্ঞান এসেছে এখন বিজ্ঞান ভিত্তিক চাষবাস হচ্ছে, তো সেক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করে আরো বেশি পরিমাণে এই কামন ধানকে চাষ করবো এবং মানুষের কাছে আরো জনপ্রিয় করে তুলবো, বা তার চাষ পদ্ধতিটা কি কি ধরনের? হয়তো দেখা যাচ্ছে আমাদের এই জলবায়ু বা আবহাওয়া কামন ধান চাষের জন্য উপযোগী, তো সেক্ষেত্রে আমার চাষ পদ্ধতিটা খুবই দরকার আমাদের কৃষক ভাই বোনদের এবং নতুন যারা কামন ধান চাষ করবেন তাদেরকে উৎসাহিত করবে, তো সেই নিয়ে যদি আপনি আলোচনা করেন।
0: দেখুন, কামন যে চাল, চালটা এটা সাধারণত মিলেটের মধ্যে একটা, মিলেটের একটা প্রজাতি যেটা আমরা সচরাচর আমাদের যে জুম কাল্টিভেশন, জুমের ভিতরে দেখা যায়। তাছাড়া যেসব জায়গায় বৃষ্টির পরিমাণটা কম বা সেচের জন্য অন্যখান থেকে নির্ভর জল কারোর পুকুর থেকে দেওয়া হয়, এখান থেকে দেওয়া হয় বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য অপেক্ষা
1: অপেক্ষা করতে,
0: ওইসব জায়গাতে কামন চালটা ভালো করা যায়। তো কাউন চালের অনেক পুষ্টিগত গুণ রয়েছে, যেটা হচ্ছে যেমন কাউন চালের 100 গ্রাম যে কাউন চালের দানা ওটাতে 12.3% প্রোটিন, তারপরে 4.4% স্নেহমত্ত ফ্যাট এবং 60% কার্বোহাইড্রেট পাওয়া যায়। ঠিক আছে, আবার এই কাউন চাল যে বীজটা আছে, কাউন চালের বীজটা ওটা পিষে রুটি তৈরি করা হয়।
1: আচ্ছা,
0: ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কাউন চাল,
1: একটা ভালো দিক, সেটাতে ফ্যাটের পরিমাণটা অনেকটাই কম
0: কম। ঠিক আছে, তা আমাদের ত্রিপুরা রাজ্য ছাড়া ভারতবর্ষে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ওইসব রাজ্যে কিন্তু এটা ব্যাপকভাবে চাষ করছে। আমাদের রাজ্যে শুধুমাত্র জুম এবং রবি খারিফ শস্যে কিছুটা অল্প পরিমাণে চাষ করা হয়। তো এটার যে আবহাওয়াটা প্রয়োজন তা হচ্ছে উষ্ণ কিংবা শীতল উভয় জলবায়ুতে কিন্তু আমরা কাউনটা চাষ করতে পারি,
1: যেটা আমাদের এখানে
0: রয়েছে, আমাদের ত্রিপুরার জন্য এটা
1: খুবই
0: উপযোগী। তো আর যে বৃষ্টিপাতটা প্রয়োজন, 500 থেকে 700 মিলিমিটার বৃষ্টিপাত কাউন চাষের জন্য প্রয়োজন। আর এখন আসছি আমরা মাটিতে, তো ভালো ফলনের জন্য আমাদের মাটিও ভালো হতে হবে, এর জন্য উর্বর মাটি আমাদের দেখতে হবে, জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। যে মাটিতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে ওই যা মাটিতে সব ফসলই ভালো হয়। তাছাড়া হালকা লাল রঙের দোআঁশ এবং পলি মাটিতে কিন্তু কাউনটা ভালো চাষ করা হয়। বিভিন্ন জাত রয়েছে, জাত বাছাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের এই কাউন চালের বিভিন্ন জাত রয়েছে, এর মধ্যে কিছু আমি নাম বলছি, যেমন CO3, CO4, HMT 1001, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি এগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে চাষ করা হয়।
1: আচ্ছা,
0: এখন আমরা আসছি জমি কিভাবে তৈরি করব কাউন চাষের জন্য,
1: খুবই গুরুত্বপূর্ণ
0: গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে সমতল কিংবা টিলা জমিতে বর্ষা শুরুর আগে আমরা একটা চাষ দিয়ে রাখবো, প্রাক মৌসুমী বায়ুটা যে সময় আমাদের ত্রিপুরা রাজ্যে ঢুকে ওই সময় যে বৃষ্টিপাত হয় ওই সময় 2 থেকে 3 বার চাষ দিয়ে জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা রেখে ওটা জমিটা তৈরি করতে হবে। আর এই জমি তৈরির সময় যে কাউন চালের যে সারটা আমরা প্রয়োগ করব, এই নাইট্রোজেন যে সারটা আমাদের, মানে ইউরিয়া, যে ইউরিয়া লাগে তার 50% আমরা জমি তৈরির সময় দিয়ে দেব এবং বাকি যে ফসফরাস ও পটাস গঠিত সারগুলো থাকে ওগুলো আমরা জমি তৈরির সময় একবারে দিয়ে দেব। ঠিক আছে, বীজের পরিমাণ, বীজের পরিমাণ

0: কি পরিমাণে লাগে, এক হেক্টর জমিতে কাউন চাষের জন্য 8 থেকে 10 কেজি বীজ লাগে।
1: আচ্ছা,
0: এবার এটা কি লাইনে করা হোক বা যেভাবে ট্রেডিশনালি যেভাবে করা যায়, 8 থেকে 10 কেজি বীজ লাগে। এখন আমি এর আগে বলেছিলাম যে বীজ শোধন, বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ,
1: খুবই গুরুত্বপূর্ণ
0: যে কোনো চাষের ক্ষেত্রে হোক, যে কোনো ফসলের ক্ষেত্রে হোক। তো এই কাউন চালের ক্ষেত্রে বীজটা 1 গ্রাম কার্বন ডাজিম দিয়ে শোধন করতে হবে। কার্বন ডাজিম বা বেবিস্টিন অনেকগুলোই পাওয়া যায়, ম্যানকোজ্যাপ, এগুলির ভিতরে দিয়ে বীজটা শোধন করে লাগালে অনেক বীজ গঠিত রোগ হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখন আসছি আমরা বীজ বোনার সময়, কখন আমরা
1: বীজটা বপন করব।
0: কাউন চালের যদি আমরা এটাকে প্রধান ফসল হিসাবে গ্রহণ করি, তাহলে এটা জুন জুলাই মাসে লাগানোর খুবই উপযুক্ত,
1: মানে এখন
0: এই সময়ের মধ্যে এটা কিন্তু লাগানোর উপযুক্ত সময়। কেউ যদি এটাকে প্রথমে লাগাতে চায় তো এটা মে মাসে লাগাতে পারে, আবার কেউ যদি এটাকে লেট সোয়িং করতে চায় অর্থাৎ দেরিতে লাগাতে চায় তাহলে অগাস্ট মাসের মধ্যে করতে পারে।
1: মানে জলদি জাত, মানে জলদি যে জাতটা রয়েছে সেটাও রয়েছে কি?
0: জলদি জাত মানে যে আর্লি
1: আর্লি, হ্যাঁ
0: আর্লিটা, এই যে জাতগুলো বলছি এটার মধ্যেই আছে,
1: রয়েছে।
0: এটা যার যার কে কখন লাগা মানে বপন করবে ওটার উপর নির্ভর করবে। তো এখন হচ্ছে আমরা দূরত্ব, একটা গাছ থেকে গাছের দূরত্ব, একটা গাছের সারি থেকে আরেকটা গাছের সারির দূরত্ব, এটা কিন্তু অনেক ক্ষেত্রে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া পোকামাকড়ের দমনে অনেক সাহায্য করে। তারপর যে আগাছা জমিতে জন্মায় ওইগুলো নিরাই করতে কিন্তু সাহায্য করে, যদি একটা আমরা প্রপার দূরত্বটা মেনটেন করি।
1: মানে আমরা যদি লাইনে সেই বীজটা বপন করি তাহলে আমাদের আগাছা দমন করতে খুবই সুবিধা হবে
0: ওই প্রসেসে, স্পেসিং দিয়ে অর্থাৎ দূরত্ব দিয়ে। তো কামন চালের যে দূরত্বটা, এটা লাইন থেকে লাইনের দূরত্ব 20 থেকে 30 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছে, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 8 থেকে 10 সেন্টিমিটার, এবং আমরা বীজটা 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে লাগাবো। তাহলে পাখি বা অন্য কোনো পাখি যদি কোনো কিছু যদি মাঠে যায় ওই দানা শস্যটা আর উঠিয়ে খেতে পারবে না।
1: আচ্ছা, না সেক্ষেত্রে আমরা কি বীজ তলা তৈরি করতে হবে না মূল জমিতে একেবারে সরাসরি রোপণ করা যায়?
0: কেউ যদি বীজ তলাতে করতে চায় করতে পারে।
1: তাহলে কি ধান চাষের মতো
0: ট্রান্সপ্লান্টিং,
1: যেভাবে আমরা ধান চাষের ক্ষেত্রে জ্বালা তুলে এনে আবার বসিয়ে দিই সেভাবে
0: করতেই পারে বা ডাইরেক্ট একবারেই করতে পারে? এটা
1: একবারে করলে তো সেটা ছিটিয়ে
0: করতে পারে, কিন্তু না যে বীজগুলো আছে এগুলো তো লাইনে লাইনে ফেলতে পারে।
1: আচ্ছা,
0: লাইন করে ওখানে ফেলতেই পারে,
1: মানে লাইনে ফেলে যাবে।
0: হ্যাঁ,
1: বীজ ফেলে তারপর মাটি দিয়ে
0: ঢাকা দিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: তো এখন আসছে আমরা সার। তো এটার জন্য আমরা যে জৈব সার আছে, জৈব সার অত্যন্ত ভালো একটা জিনিস,
1: অবশ্যই বর্তমানে জৈব সার বা জৈব কৃষি এবং প্রাকৃতিক কৃষি বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে মানে জৈব বা প্রাকৃতিক ভাবে যদি চাষ করা হয় এবং কামন ধানটা যতটুকু যথাসম্ভব সে প্রাকৃতিক চাষেই হচ্ছে এবং জৈব চাষেই হচ্ছে, তাই তো?
0: হ্যাঁ, তো এটার ভিতরে আমরা যে জৈব সারটা দেব এটা হেক্টর প্রতি 5 থেকে 6 টন আমরা জৈব সারটা দেব। তারপরে আছে আমাদের ওই যে NPK, নাইট্রোজেন ফসফরাস পটাশ, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন, এটা দিতেই হবে আমাদের। তো যে NPK ওটার মধ্যে যে ইউরিয়া রয়েছে এটার পরিমাণ 130 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট SSP 187 কেজি, এবং MOP ওই মিউরেট অফ পটাশ 50 কেজি দিতে হবে। তো আমি প্রথমেই বললাম যে জমি তৈরি করার সময় ইউরিয়ার অর্ধেকটা অংশ প্রথমে দিয়ে দিতে হবে, আর যে ফসফরাস ও পটাশ আছে এটা প্রথমেই জমি তৈরির সময় দিয়ে দিতে হবে।
1: মানে আমাদের প্রথমে সারটাকে 3 ভাগে ভাগ করতে হবে, একটা সমান ভাগ আর একটাকে আবার সেই সমান ভাগকে 2 ভাগ।
0: যে ইউরিয়াটা আছে আমাদের নাইট্রোজেন গঠিত যে সারটা আছে ওটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব, আর বাকি যে 2টা আছে MOP আর SSP ওটাকে আমরা একই ভাগে দিয়ে দেব জমিতে। তারপর আছে জলসেচ। খারিফ খন্দে যদি কেউ চাষ করে জলসেচ লাগে না।
1: আচ্ছা,
0: খারিফ খন্দে, তবু যদি অনেকে খরার জন্য এটা হচ্ছে না গ্রোথটা, তো 1-2 বার জলসেচ দিলে
1: দিতে ভালো
0: ভালো হয়। এটা ফসল বোনার 25 থেকে 50 দিনের মধ্যে দিলে ভালো হয়। আর যদি কাউন জমিতে জল দাঁড়ায় এটা কিন্তু গাছের পক্ষে খুবই ক্ষতিকর, গাছের গোড়াতে অনেক রোগ সৃষ্টি হতে পারে ওটাতে।

0: জল জমলে,
1: মানে কামনের গোড়া জল জমা যাবে না,
0: যাবে না জমিতে, জল জমা যাবে না সোজা কথা, যে অতিরিক্ত জল থাকবে এটা আমরা বের করে দিতে হবে। তারপর আগাছা নিয়ন্ত্রণ, আগাছা বর্তমান দিনে প্রত্যেকটা জমিতে আগাছা দেখা যায়, হয় যেটা গাছের বৃদ্ধিতে অনেক সময় একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো আগাছা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, কাউন্সিলে পুরো জীবনকালে 2-3 বার আগাছা যদি আমরা বাছাই করি তাহলে তেমন কোনো প্রবলেম হয় না। আর কেউ যদি পোস্ট ইমার্জেন্ট প্রথম দিক থেকে কেউ যদি এই উইডটাকে অর্থাৎ আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তো যে এট্রাজিন বা সিমাজিন এগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু প্রথমে মাটিটাকে করতে পারে, মাটিতে প্রয়োগ করতে পারে।
1: আগে আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে তাহলে ভালো হয়।
0: হ্যাঁ, তারপর আছে রোগ নিয়ন্ত্রণ,
1: খুব গুরুত্বপূর্ণ
0: জিনিস এটা। কারণ আছে তেমন কোনো রোগ দেখা যায় না, লক্ষ্য করা যায় না, তবে যে কাউনের যে খোসাটা আছে এটাতে ধসা ধরে বা ডাউনি মিলডিউ আছে, এগুলো রোগ দেখা যায়। ডাউনি মিলডিউ হচ্ছে যে গাছের পাতাগুলো আছে হলুদ হয়ে যাচ্ছে, নিচের দিকে একটু বেগুনি বেগুনি দাগ হচ্ছে, এগুলো এর জন্য কি করতে হবে, বীজ বোনার আগে যে বীজটা শোধন করতে হবে কার্বন ডাইজিন দিয়ে, এটা করতে হবে। এবং এই রোগগুলো দমনের জন্য 1 গ্রাম কার্বন ডাইজিন প্রতি জলে, প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে।
1: তো আমি একটা জিনিস, যে জিনিসটা জানতে যাব, আমরা তো চাষ পদ্ধতি সেটা এখানে বললাম যে কামনটা এখানে হচ্ছে বা অনেকে জানে, তো সেক্ষেত্রে আমার কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে এখনো যেহেতু মিলেটটা সেভাবে চাষ হচ্ছে না, আপনার কি পরামর্শ থাকবে তাদের প্রতি যে মিলেট চাষ নিয়ে?
0: মিলেট চাষ হচ্ছে না এটা বললে ভুল, যে মিলেট চাষ আমাদের কাউনটাও হচ্ছে, এটা কিন্তু ত্রিপুরাতে এখন ব্যাপক পরিমাণে হচ্ছে। যে অন্যগুলো আছে ওগুলো চাষ হয় না তেমন, আমাদের এখানে যেই ওটার যে মার্কেট ভ্যালু ওটাও নেই এখানে তেমন, তার জন্য হচ্ছে না। কিন্তু কেউ যদি করতে চায় এটা করতে পারে, দেখুক না করে কি হয়।
1: তাহলে কৃষক ভাইদের আমরা আবেদন জানাতে পারি, আহ্বান করতে পারি যে আপনারা মিলেট চাষটা শুরু করুন, এবং শুরু করার পরে দেখা যাক। সেক্ষেত্রে আমাদের যে সরকারের একটা যে মিলেটের উপর যে একটা গুরুত্ব রয়েছে, যে একটা চাষিদের সহযোগিতার মনোভাব রয়েছে, সে সুযোগ সুবিধাটা গ্রহণ করা যায় অনায়াসে। তো যাক, আপনি আজকে এসেছেন আমাদের স্টুডিওতে, আমাদের শ্রোতা বন্ধুদের মিলেট চাষ নিয়ে পরামর্শ দিয়েছেন, তার জন্য আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
0: নমস্কার।

খ্যাতের খামারের অনুষ্ঠানে তখন পরিবেশিত হলো দেশান্তরপদক গান বিভিন্ন শিল্পীর গ্রন্থে। আকাশবাণী বিলনিয়া এখন জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন সারগাম। অনুষ্ঠানে আজ শুনবেন মিয়া কি মালহার রাগে বাঁশরি, বাজিয়ে শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। কল করবেন 8731875545 এই নম্বরে। রাত 9:00 শুনবেন 5 মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। 9:30 শুনবেন শেমে গজল। অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন গোলাম আলী। 10:00 শুনবেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় সুবীর সেন। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মেলোডিয়া এখন শুনবেন সারেগাম অনুষ্ঠানে। আজ শুনবেন মিয়াকি মালহার রাগে বাঁশরি, বাজিয়ে শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া।

এতক্ষণ পরিবেশিত হলো সরগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকি মলহার রাগে বাঁশরি বাজিয়ে শোনালেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যে 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লেগে বাংলাদেশের 5 নাগরিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4র্থ রেললাইনের কাজে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় রেলের 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর 4র্থ রেললাইন, গুম্বিদিপুড্ডি গুড্ডুর 3র্থ ও 4র্থ রেললাইন এবং কটক পারাদ্বীপ 3র্থ ও 4র্থ রেললাইন। এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এইসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এই জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা।
1: 5 বহুত বড়ে ফেসলে লিয়ে পেলে 4 প্রজেক্ট যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পেলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, 3rd এন্ড 4th লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফ্ফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসাই তক, ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা। টোটাল 13,041 করোড় রুপিস কে প্রজেক্ট আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফরপুর সীতামারী সানবর্ষা শাখা 4 লেন করার বিষয়টি অনুমোদন করেছে। এজন্য 82.5 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজাফরপুর সীতামারী সোনবর্ষা অংশকে 4 লেনের মানে উন্নীত করার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 82.57 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে 3,590 কোটি টাকারও বেশি। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পিছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে। সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের একটি বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নের মানের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর 4র্থ পর্বে ভাষণ দেওয়ার সময় আজ তিনি একথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদ মাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ উপলক্ষে তিনি আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ, আচরণে সহানুভূতিশীল এবং সততা রক্ষায় অবিচল থাকার পরামর্শ দেন। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে তাদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে সুষ্ঠু ন্যায় বিচারবোধ, বিনয় ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িয়ে রয়েছে।

খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা, হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্রও ছিল কিনা, এ ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। এই ঘটনায় দমকলের তরফে এফআইআর করা হবে বলেও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন। ঘটনায় এখনো পর্যন্ত 80 জনকে নিরাপদে হোটেল থেকে বার করাই আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও একটি শিশু রয়েছেন বলে মন্ত্রী জানান। এদের 5 জন বাংলাদেশের নাগরিক বলে বাংলাদেশের হাইকমিশনের সূত্রে জানা গেছে। অন্যদিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসি ডিডি স্পর্শ নীলাঙ্গিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে বাংলায় ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। দেশে 3টি পুরনো ফৌজদারি আইন পরিবর্তন করে 2024 সালে 1 জুলাই যে নতুন ও আধুনিক 3টি আইন চালু হয়েছে তার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রদর্শনীর আয়োজন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 4th ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ের উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারে বৈঠকে আলোচনা হবে। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312, এছাড়াও 4611 জন আহত হয়েছেন এবং 290 জন এখনও নিখোঁজ। সেদেশের সরকার জানিয়েছে প্রায় 277টি বাড়ি ধসে পড়েছে এবং প্রায় 30,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেশীয় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এম্প্রিয়ালা সেদেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইতিমধ্যেই সেদেশে 220 টনেরও বেশি মানবিক সহায়তা সামগ্রী পৌঁছেছে এবং জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রমের সহায়তার জন্য 144 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়েছেন। ভারতও কলম্বিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সংকটময় মুহূর্তে কলম্বিয়ার জনগণের প্রতি ভারতের পাশে থাকার বার্তা প্রকাশ করেছেন। গত সপ্তাহে কলম্বিয়ায় পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত আনে। এর উৎপত্তি স্থল ছিল সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে 48.15 থেকে তা বেড়ে হয়েছে 53.33। 10 ম্যাচের মধ্যে 5টিতেই জিতেছে তারা, 4টিতে হেরেছে এবং 1টিতে ড্র, ভারতের পয়েন্ট 64। শেষ করবার আগে খবরের বিশেষ সূচাংশ আরেকবার।

0: কেন্দ্রীয় মন্ত্রিসভা 13,041 কোটি টাকা মূল্যের চারটি রেল প্রকল্প, একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মতে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। খবর শেষ হলো এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা তিনি ককতমা ভূভাগ রকমখা নখা সালনে রময় ব্রিক্স শিকলা পরিষদ পান্দা তাই ব্রিক্স শিকলা কুচুক বেরামনি কুথুম লাইমুং তিনি গুজরাট নি গান্ধীনগর চ্যাংজাখা কেন্দ্রনি ককথুম তাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা ভারতনি রাংথং চাষামুং তাবুক হায়ংগনাঙ্গি গসিমুং মানখা বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর নি ফিলসা রাচিচার আচাইমা শালতিনি হাস্তে নি ব্যবাক থায়ন বরমনি বিশিংতি পালাই যাক্ষা হাস্তে বেরেমনি সিনিয়র এলিট গ্রুপ নি ক্রিকেটর কপ্লাইংখা সদর তাবুক ককথুমা শুক্রবই নখা সালনে রময় ব্রিক শিকলা পরিষদ পান্দা তাই ব্রিক শিকলা কুচুক বেরেননি কুথুম লাইমুং তিনি গুজরাট নি গান্ধীনগর চ্যাংজাখা শিকলা তাই থং কক চংলাইনক নি বিশিং শিকলা বেদেক বাই সংসাজা কুথুম লাইমাও ইনোভেশন তাই তংসুক নাই হামক্রায় কেন্দ্রনি তুইদুল নাই ফান হেন শিকলা ফান্ন খুরচাখা কেন্দ্রনি ককথুম তাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা ভারতনি রাংথং চাষামুং তাবুক হায়ংগনাঙ্গি গসিমুং মানখা হাকতনি চাষামুং তাবুক রাওয়দক নি সিমি চার সকাঙ্গি তঙ্গ তিনি দিল্লি কতালা উত্তরপ্রদেশ জাপান রাংবক সিমুং ককমালাইমা পান্দা ব অকক শাখা ব শাখা হাকতরনি রাও চুকুচি চুকু দশমিক দক রেল লামাচিং ফেরাং বাই জলখালাই জাখা তাই থাংনাই কবাং বিশি রমই থামচি চার সাই কিলোমিটার সিগ রেল লামা কতালখে মানজু জাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি ত্রিপুরানি বুবাগ্রা থৈথাং জানাই বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর নি ফিলসা রাচিচার আসাইমা শালবন খুলুমুংয়া ফারখা হদালামপরক বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর ন ত্রিপুরানি কতাল সংচাফাং হনে খুরচাখা বরক শাখা রং হুকবা শাখাম তাং বেখরেপ তাই থাংলাই সু শ্যাব হামক্রাই ক্লাইমা ও বিনি নাংমা বার্জা তঙ্গ জুদা জুদা দফানি বিশিং কথা লাইমুং তাই বায়াবচারি সংসাইতি সামাবো বিনি কতর বার্জা তঙ্গ বিনি হামক্রাই গনাং সামুং তাংলাংমা তাবুক ব হামসাজাক ত্রিপুরা স্নামতি সামা সামুং ন খাবাসারু বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর নি ফিলসা রাচিচার আচাইমা শাল তিনি হাস্তিনি ব্যবাক থায়ন বরমনি বিশিংতি পালাই যাক্ষা আবনু রুগী তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্দা সংসা যাক্ষা ককথুম হুকুমো নাইখুংবাই সংসা যাক অ পান্দান চেঙ্গি উই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর রংখা কতাল ত্রিপুরা স্নাম নাই মন্ত্রী অক্রা খুরচাই শাখা বুবাগ্রা জাতি তাই জনজাতি বসংনি বিশিং কথালাইমুংনি বিশিংতি হুকুমুরুকজা ত্রিপুরা স্নাম তিশালাংখা পান্দাও মানজাখা বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা আগরতলা পৌর নাইখাইনি মেয়র দীপক মজুমদার এমএলএ অভিষেক দেবরায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর নি আচাইমা শালরগী জনজাতি হামক্রাই নাইখুংনি চেতন বাই তিনি প্রজ্ঞা ভবন পান্দা কাইসা সংসা যাক্ষা পান্দাও জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা বুবাগ্রানী নাহারমুং কুথুক তাই ত্রিপুরানী হামক্রায় বিনি ইয়াফার মুং মৈদক লাইখা নর্থ ইস্ট ফাউন্ডেশন তাই হেল্পিং হ্যান্ড মথানী কথা যাক চেতন বাই তিনি আগরতলা প্রেস ক্লাব কগলাম সালাইমা পান্দা সংসা যাক্ষা কগলাম সালাইমাও আগিনী কেন্দ্রনী মন্ত্রী আকচু প্রতিমা ভৌমিক প্রদুত কিশোর দেববর্মা শ্রীকরং পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা আকর্ষণ মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা এমবিবি চৌমুনি জিরো পয়েন্ট অবুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর নি মাংথং খুমতাং কানরেখা আরো মানজাখা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরায় আগরতলা পৌর নাইখানী মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত আকর্ষণ বুবাগ্রানী আচাইমা শাল নগৈ গুমতি হাংখর ককথুম তাই হুকুমু হাবানগব খুলুমুং পান্দা সংজা যাখা পান্দানো চেঙ্গি রেখা উদয়পুর পুর পরিষদ নিয়ে চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার খোয়াইগজাম টাউন হল ব বুবাগ্রানী আচাইমা শাল নগৈ খুলুমা পান্দা সংজা যাখা আরো মানজাখা এমএলএ পিনাকি দাস চৌধুরী জেলা পরিষদ নিয়ে কাজকুজুগ অপর্ণা সিংহ রায় আকর্ষণ সাবরুমনি সাতচাঁদ কমিউনিটি হল ববুবা গ্রান খুলুম্মা পান্দা সংসা যাখা আরো মানজাখা এমএলএ মাইলা ফ্রুমক শৈশিলাম তাংসেপ তাই তংহর বলং নাইখুংনি চেতন বাই সংসা যাক পান্দা বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা বুবা গ্রান খুলুম্মা ইয়াফারখা কৈলাসহরনি বিজেপি হাবানগব শিকলা মূর্চানি চেতন বাই খুলুমুং পান্দা সংসা যাখা আবনুরগী বাইগ্রে লিকাইসা সংসা যাখা আরো মানজাখা কৈলাসহর পৌর পরিষদ নি ভাইস চেয়ারম্যান শীতল দে বিজেপি শিকলা মোর্চানি প্রদেশ কাশকু অরিন্দম দেব আকর্ষণ তিপ্রামথা বদলনি চেতন বাই বুবাগ্রানী আচাইমা শাল বরমনি বিশিংতি পালাই যাখা বটতলা বুবাগ্রা নুখুংনি সীমালং ঘর সংসা যাক পান্দা মানজাখা আগিনি সামুং চারিফাং আদং পূর্ণচন্দ্র জমাতিয়া এমডিসি সি কে জমাতিয়ান খবৈতাই কুবুন্দ্রক
কপথুম মিডিয়া রাংথং তাই থং রংনি বাবায় দশা জাগে স্লাই মুং অঙ্গি টঙ্গহনি শাখা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু দিল্লি কেতালি রাষ্ট্রপতি ভবন ভারতনি কপথুম সেপ্তাই ভারতনি স্ট্যাটিস্টিক সেপনি সিরং টংনাই অফিসার রগবাই মালাইমা জরা ব কংনা শাখা সিরং মুংনাহার টংনাই অফিসার রগ্ন রাষ্ট্রবক্ষক ওয়ান সুগুই লুকুরকনি জংজালন সাইমানী বরকনি গানা টঙ্গি তাই কুবুনি বিশিংতে বাই থাংনি বার জায়া জাগে সামুং টাংনা কক বিতি রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায় আকাশবাণী নি কক্টমানি আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ ফলো খাইডি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্টমা আপডেট মান্না খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো কেন্দ্রনি রংমন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি দিল্লি কেতালো রং কক চংলাইনকনি কুচুক বেরামনি অফিসার রকবাই কগলাম সালাইখা কগলাম পান্ডাও বাতাই মুঙ্গনাং আমযোগ মুংনি তিয়ার খ্লাইনাই শিকলা রক্ত মাগনা অনলাইন কোচিং ইয়াফার্মাওয়া মন্ত্রী বক্রমনি ইয়াপ্রিনা হারমানি চাষা মুংনতি কগলাম সালাইজাখা হদালামনি বিশিংতুই মচাং যোশী শাখা অ অনলাইন কোচিং হাকতনি রং স্রংনাই রকনি বাগৈ কুচুক বেরামনি স্রংমুং চেরাইনাই ক্রং রকনি দাগিমুং তাই দারা গনাং তিয়ার খ্লাইমুং তাইব লাইতেশা খ্লাইমানি বিশিংতুই কাইসা কড়াক বসংনি প্ল্যাটফর্মস নাম তিসা জাগানো ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমজক মুংনি সেপ্ন তাইব কড়াক খ্লাইনা বাগৈ কাইসা নিসাই কবাং নাংমাইয়াপ্রে নাহার জাখা আপনি বাকে খরক দক রাচেরি নাইক্রং রগ্ন নরই কতালচেরি নাইক্রং রগ্ন আমজক মুংনি সেব নাহার জাখা রংকক চংলাইনক হদালামনি বিশিংতি শাখা সং মুংবলাইন কাইব্রে বেরামো আমজক নাইজাগানো বুসকাং হাতি বারনিনি সিমি হাতি বারথামনি বিশিং খরক নৈচিনি সিমি নৈচি বা কতাল অফিসার রগ্ন এনটিএ ও চিতক জাগানো হদানি চাকরা লুকুরক উংখা টং রাইডা কুবুই টং মুংনতুই সিজাকতাই খ্লাইথাইনতুই কথাং ফুনুকমারি হনে শাখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বরকনি কলক লাংমানি রংমুং সিমুং সামুং তাংমা রক কতাল আচাই সংনি বাগৈ কেসা নাংকুকমা খুরুমপুই তিনি বরদুয়ালিনি অরবিন্দ ক্লাবনি সংচামা শাল তাই ফিল চার্চি ইয়কমা মানমা শাল পালাই মানো রগি সংচাজাক পান্দা চাকরা রকন বড় মিয়া ফার্মা ও অকগ্ন শাখা ব পান্দা মানজাখা আগর তলা পৌর নাইখেনি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত হাস্টে বেরেমনি সিনিয়র এলিট গ্রুপ নি ক্রিকেট কপলাইংখা সদর তিনি সদর সারা ব্রী রান নি ফেরলাই মুম্বাই ম্যাচেনখা মোহনপূর্ণ সদর নি রান থামরাচি চুকুন ফিরক মুঙ্গ মোহনপুর রান নৈরাচি বা সিমি তিসাইমান সদর নি বখাগ ঋতুরাজ ঘোষ আউট ইয়া ওই সারা দকচি সারান খ্লাইখ্যা উমরসিস নি জলারকনি বসং ফুটবল টুর্নামেন্ট তৈদুলনানি শ্যাপমান খা ত্রিপুরানি পৈতু দেববর্মা ব আগরতলা আসাম রাইফেলস পাবলিক রংনকনি রেমচুকু ও সৃংতংনাই ঋষ্যমুখ রামচেনে রংনকলাও তিনি নিশিমি চ্যাংজা খাবুবাগরা বীর বিক্রম কিশোর মানিক কমু কুমু নক আউট প্রাইসমানি ফুটবল টুর্নামেন্ট রাজদূত ব্যায়ামগার তাই হদানি মথাবাই সংসা যাক অ টুর্নামেন্ট ন চেঙ্গি রেখা তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া চেঙ্গি রমানি ম্যাচ নিউ তুই কর্ম একাদশ জুলাই বাড়ি ব্লক নি হাইল্যান্ডার একাদশ ন বা বুকচা গোল নি ফেরবাই ম্যাচেন খা বুসকাং দামনি জিব্রিয় হাস্তিনি সিপাহী জলা তাই সালগ্রাহাঙ্কর ফেরাং কগৈব কপাঙ্কে ওয়াতে মানহনে হজাক মুং রেখা নবার তিবার নাইকুং খনা সালনি শাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তঙ্গে মান তিনি সালনি শাকানি তুংমারি তংমানি থামচি ব্রী দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস পাইথাগক অক্তমাবু বাগ্রক তাইসা পরিফিও নখা সালনি রমই ব্রিক শিক্লা পরিষদ পান্দা তাই

ব্রিক শিকলা কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি গুজরাটনি গান্ধীনগর চেংজাখা কেন্দ্রনি ককথুমতাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা ভারতনি রাংথং চাষামুং তাবুক হায়ুঙ্গনাঙ্গি গসিমুং মানখা বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরনি ফিল সারাচি চার আচাইমা শাল তিনি হাস্তিনি ব্যবাক থায়ন বরমনি বিশিংতেই পালাই যাক্ষা হাস্তে বেরেমনি সিনিয়র এলিট গ্রুপনি ক্রিকেটক ব্লাইংখা সদর ককতমা তিনি নিবাগই অরণ পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গান খনাফুং দামসনি সথী ব্রেচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। এবারে বিস্তারিত সংবাদ। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী আজ রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার স্থপতি। তিনি বলেন, 2018 সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার মাণিক্য শাসকদের অবদানকে সম্মান জানাতে এবং ত্রিপুরার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর জাতি ও জনজাতি সম্প্রদায়ের দুই সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়ে এক ঐতিহ্যবাহী ত্রিপুরা গড়ে তুলেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা ও ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সুন্দর, সমৃদ্ধ এবং প্রগতিশীল ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। নর্থ ইস্ট ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিতে রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিশিষ্ট লেখক পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী, প্রবীণ।

সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার এমবিবি চৌমুহনীর জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। খোয়াই পুরাতন টাউন হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। সাবরুমের সাতচাঁদ কমিউনিটি হলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইলাফ রুমগ। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ এবং বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান এবং তাঁর স্মৃতিচারণ করেন। কৈলাসহর স্থিত বিজেপির কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব প্রমুখ। তিপ্রামথা দলের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বরতলায় রাজপরিবারের মহাশ্মশানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, এমডিসি সি কে জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। আজ বর্ধওয়ালির অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রবীণ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে পৃথক পৃথক বার্তায় তারা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে জনকল্যাণমুখী শাসন পরিচালনাকারী এক দূরদর্শী শাসক হিসেবে বর্ণনা করেন। শিক্ষা পরিকাঠামো ও প্রশাসনের ক্ষেত্রে অবদানের জন্য মহারাজাকে আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে উল্লেখ করেন তারা। দুদিনব্যাপী ব্রিক্স যুব পরিষদ সভা এবং ব্রিক্স যুব শীর্ষ সম্মেলন আজ গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ যুব বিষয়ক বিভাগ আয়োজিত সম্মেলনে উদ্ভাবন ও সুস্থায়ী উন্নয়নের কেন্দ্রীয় চালিকা শক্তি হিসেবে যুবা শক্তিকে তুলে ধরা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত। দেশের প্রবৃদ্ধি বর্তমানে 6-8% হারে এগিয়ে চলছে। আজ নতুন দিল্লিতে উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশের 99.6% রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে এবং গত এক দশকে প্রায় 38,000 কিলোমিটার নতুন রেলপথ যুক্ত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে শিক্ষামন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবকদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং প্রদানে প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। সামাজিক মাধ্যমে শ্রী যোশী উল্লেখ করেন, এই অনলাইন কোচিং দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষণীয় বিষয়বস্তু, বিশেষজ্ঞদের নির্দেশনা এবং সুসংগঠিত প্রস্তুতির কৌশল সহজলভ্য করার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলবে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই জন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষায় ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক সামাজিক মাধ্যমে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে 20-25 জন নতুন আধিকারিককে NTA তে

0: অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। আজ সদর 104 রানের ব্যবধানে হারিয়ে দেয় মোহনপুরকে। সদরের 319 রানের জবাবে মোহনপুর 215 রান করে। সদরের পক্ষে ঋতুরাজ ঘোষ অপরাজিত 161 রান করে। ঋষমুখ দ্বাদশ স্কুল মাঠে আজ থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য স্মৃতি নক আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রাজদূত ব্যায়ামাগার ও সামাজিক সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধনী ম্যাচে নিউ তৈকর্ম একাদশ জোলাইবাড়ি ব্লকের হাইল্যান্ডার একাদশকে 5-0 গোলে পরাজিত করে। অনূর্ধ্ব 17 পুরুষ জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে ত্রিপুরার পৈতু দেববর্মা। সে আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয় অব্যাহত রাখল সদর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী বিরোনিয়া শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আমাদের স্টুডিও করে দেখার সময় রাত 8:07। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম, ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানে কলে অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ছবি এবং গানের কল অবশ্যই ঠিক মতো বলবেন, তাহলে সহজে খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যে প্রথম কল নিয়ে নিলাম, দেখা যাক কলার কে। হ্যালো নমস্কার, সুস্বাগত, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোন ছবি? গানের কলি, ঠিক আছে যাচ্ছে। নমস্কার, হ্যাঁ অবশ্যই অবশ্যই।

हेलो नमस्कार, हेलो हेलो हेलो हेलो শ্রোতা বন্ধুরা, যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় ওখানে দাঁড়িয়ে কথা বলুন, না হলে কথা বলতে এবং শুনতে অসুবিধা হয়, সে সঙ্গে অনুষ্ঠান পরিচালনায় অসুবিধা হয়। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কোন ছবি? ত্রয়ী। একটু বসো। ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সঙ্গীতা দেব না, কোলাপুর থেকে বলছি। গান শুনতে চাই, বিন নাম পরিচয়। গানের কলি হচ্ছে মুসাফির ও ইয়ারও কিছুটা গিয়েছেন, আর আমার শরীরে রয়েছেন, আপনি শুনবেন?
0: ঠিক আছে, আছে। আর সঙ্গে দাদা, সঙ্গে দাদা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম বলো নি দেখি।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, কোন ছবি? গানের কলি?
1: আচ্ছা
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার
1: নমস্কার।

হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন? কোন ছবির গান শুনতে চান?

হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কে বলছেন বলুন। সচিন্দ্র? সচিন্দ্র কি? আরে সম্পূর্ণ নাম বলুন তো, লজ্জা পান নাকি সম্পূর্ণ নাম বলতে? হ্যাঁ, সচিন্দ্র দেববর্মা। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান? স্বপ্নের সাজান কি? আর গানের গলি?

হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন? কোন ছবি? বেমিসেল। আচ্ছা, গানের কলি? আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন? বলিয়ে জি। শিমলা সে আবি বারিশ কেসে ভাই? আচ্ছা, ইহা কই চট্টান গিরা হে কিয়া শিমলা মে? আচ্ছা আচ্ছা, আবি সব সহি সালামত হ্যাঁ? তো কোন সব মুভি গান আপ শুননা চাহ রায়? কোন সব মুভি? দিল কা ক্যা কসুর? দিল তো বেচারা হ্যাঁ, তো ক্যা কসুর হোগা উসকা? আচ্ছা ঠিক আছে, যা দাঁড়ায় শুনলি জি, নমস্তে।
1: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো। এখন আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, আমি ধর্মনগর থেকে অভিলাষ
0: তেলি। অভিলাষ তেলি, হ্যাঁ, কোন ছবি?
1: ছবির নাম গুরু হচ্ছে না, বলি হলো পাশের চাঁদ মাটির ভিতরে দেখছে এরকম করে।
0: আচ্ছা, আকাশে চাঁদ কি মাটিতে আসে? আলোটা আছে না? আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে কান্টে।
1: নমস্কার, শুভরাত্রি।

এতক্ষণ পরিবেশিত হল বিবাপরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন সুবীর সেন। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 2রা ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ সুরাঞ্জলি, ভক্তিগীত অনুষ্ঠান সকাল 6টা বাজে 10 মিনিটে। 6টা বাজে 25 মিনিট শুনবেন হায়ৌনি খরাং, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজারে তথ্য ভিত্তিক অনুষ্ঠান। 7টা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, সকাল 7টা বাজে 25 মিনিটে, বেলা 1টা বাজে 30 মিনিট এবং সন্ধ্যা 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন 7টা বাজে 35 মিনিট এবং 7টা বাজে 40 মিনিটে। 7টা বাজে 45 মিনিট শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়। 8টা বাজে

শ্রীকান্ত আচার্য। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল আটটায়, আট বাজে চল্লিশ মিনিটে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল আটটায়, 8:00